লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কারজু কাছিং হনারা দো আনফান নীলি প্রিয়াঙ্কা তে রাংপি কার্ডম নাকা জেরসি পিনি কেচেং সিএ ট্রান্সমিশন ইংপু পনিকল পিনি জাখং নিফাই ক্রিকেথম উর্মি আর্নি যা মেকে বাংলাকে এফ এম ব্যান আলং পেন মেকা হার্টস ভারুই সিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেং আবাং ফুমেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব ডিউটি অফিসার জুনমিকা ফাংচুপি লাপেন মনিত কাংথুম কার্নি আসাই কে ক্লেম পনাবাংকে সনসিরাম টিসু

lake akashwani diphu pini transmission ajay mek alongpen kupi piya son amungsi kerot kapar juponik jima chethandam mexina porphai program minute kepapor nalitum arna maphan kangdu kardomaluna jay mek angdengalongpen asona sona lun arju iklongji porphai program minute thongkya bra phopor nalitum nililam the ajay mek angdengalongpen lamthe ithi thini nalitum arju iklongji পরফাই ট্রগ্রাম মিনি থংকে ব্রাসের ক্যাপাপর নাংলিতুম পিনিয়ে সারলাম থে আজাই মেঘ আংডেঙ্গলংপেন সারলাম থে আর্যু ইকলংজি পরফাই ট্রগ্রাম মিনিট প্লি ক্যাপাপর নাংলিতুম কার্বি লুনবারি মাজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন লুন আর্যু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপাপর নাংলিতুম কাংনেক আহানমি আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আজাই মেঘ আর্যু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি ক্যাপাপর নাংলিতুম লুন চিত আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন লুন আর্যু ইকলংজি পরফাই নেয়ারকেব্রা মিনি থংকেপাপর নাংলিতুম কার্বি লামার জানালুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন জুমেসেন জুমেসেন আলুন আর্যু ইকলংজি পরফাই সেরকেব্রা মিনিট ক্রে ফপর নাংলিতুম হিন্দি লামার জানালুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরফাই সেরকেব্রা মিনিট প্লি কেব্রা ফপর নাংলিতুম ইংলিশ আলুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন ইংলিশ আলুন আর্যু ইকলংজি পরফাই কেব্রা মিনিট ক্রে ফপর নাংলিতুম লামজের আজাই মেঘ আংডেঙ্গলংপেন লামজের আর্যু ইকলংজি পরভাই কেব্রা মিনিট থংকেবাপর নাংলিতুম কার্বি লুন বান আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরভাই ক্রিস ইয়াপর নাংলিতুম সোয়ার লোয়া সিয়াং টং আজাই মেঘ আংডেঙ্গলংপেন চিহু চিপুত আর্যু ইকলংজি আর্নি তিলি পরভাইকে থমরা মিনিট প্লি কেব্রা ফপর নাংলিতুম গুহাটী পেন কাপাচেতাক আসন আসন কার্বি আজাই মেঘ আর্যু ইকলংজি পরভাই প্লিরা মিনিট থংকেবাপর নাংলিতুম ডিমাসা লিরমিয়ালুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরভাই প্লিরা মিনিট প্লি কেব্রা ফপর নাংলিতুম বড়ো লিরমিয়ালুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরভাই ফপর নাংলিতুম রংরুব আজাই মেঘ আংডেঙ্গলংপেন চিহু চিপুত আর্যু ইকলংজি পরভাই ফরা মিনিট থংকেব্রা ইসিয়াপর নাংলিতুম কার্বি লুন বারি মাজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরভাই ফরা মিনিট ফকেবাপর নাংলিতুম লামজের আজাই মেঘ আংডেঙ্গলংপেন লামজের আর্যু ইকলংজি পরভাই ট্রগাপর নাংলিতুম পিনি আলামজের আজাই মেঘ আংডেঙ্গলংপেন চিহু চিপুত আর্যু ইকলংজি পরভাই ট্রগ্রাম মিনিট থংকেবাপর নাংলিতুম হিন্দি ঘজল আলুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরভাই ট্রক্সিয়াপর নাংলিতুম কার্বি দেটলং রিচিং হন আলুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি পরভাই ট্রক্সিরা মিনিট ক্রে ফপর নাংলিতুম আসামিস লামারজান কালি আলুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন জুমেসেন জুমেসেন আলুন আর্যু ইকলংজি পরভাই ট্রক্সিরা মিনিট থংকেবাপর নাংলিতুম অক প্রাণ আজাই মেঘ আংডেঙ্গলংপেন চিহু চিপুত আর্যু ইকলংজি পরভাই নেরকেবাপর নাংলিতুম ইংলিশ আলুন আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন ইংলিশ আলুন আর্যু ইকলংজি পরভাই নেরকেব্রা মিনিট ক্রে ফপর নাংলিতুম তকলাং আজাই মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন চিহু চিপুত আর্যু ইকলংজি পরভাই সেরকেব্রা মিনিট ক্রে ফপর নাংলিতুম লামেট আজাই মেঘ আংডেঙ্গলংপেন লামেট আর্যু ইকলংজি লাপেন কিজুত সি নাংলিতুম পরভাই সেরকেব্রা মিনিট থংকেবাপর কার্বি লুন বানা যায় মেঘ আংডেঙ্গলংপেন আসন আসন আলুন আর্যু ইকলংজি লাপোয়ানাপর নাংলিতুম পিনিয়া ট্রান্সমিশন আজাই মেঘ আলংপেন কপি পিয়া সন আমুংসি কেরত কাপার জুপনিক জিমা নাংলিতুম আর্যু ইকলংতাংল লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়াপর পরভাই ট্রগরা মিনিট ভ প্লেংজি ডক ডকল লাসি দেলহি পেন কাপাচেতাক ইংলিশ আলাম পেন বিয়ার্টা আর্যু ইকলংপো।

0: lapuan apor nanglitum pongsi armung album alongpen o hempu kurusar polun arjo iglong tanglo kangdu kardo maluna jai mek angdeng longpen kerot kapar juke lapuan si kangtoniglo lake akashwani dipu nonadun tua jai mek dam tu isina nili lamthe ya jai mek angdeng longpen lalin taropi kethan lamthe ithi thini nanglitum non arjo iglongpo tangte Arju iksine.
1: Sang pi lalin taropi, kedo ke puinggang curop sido, an karbilingwes, a subject e poin nang kekori. Nili e lalo ato anu, kedo an karbi arat. Atung hal an paju pang kau kepaju kang tung keje lo kitek vek nang ji. Lo kitek asai pensi tung kengkam ce jor pon ji. Lapen la an susi li e cintu e pon long ji. Lo kecali e lo ili pekeng paprang hun tegi lapen ke kithe asakuri puse tami e li colong hun ji. Asai tami e li curidun long ji. Lo kitek pen na. Ajat pen nono nulama kai din ke lo thek vek nang ji. Lo thek vek di pulute ajat asai te ilum. মানে আজার আসাম বিস্তার লো থেক রেক নাম ক লাপেন কে কে থেক আসাম দু হে নলম কে ওকিশিনিয়া লাহাই দু হে লো থেক রেক নেই পোয়ালি তো মানে হোম সায়েন্স হমুতে এলি লান সুসে তুমি অ্যাওয়ারনেস পি নাই কে থেক আসাম আন্তা লো তা থেক কো নাম ক লাপেন কে এডুকেশন আহিন তা থেক নাম ক লাপেন কে আসন আসন পি ল তুমি কচালি থে মানে নলম সমা কি তুমি লাং দেমে লো তে ওকিশিনিয়াল কে থেক সিকে না আমাসি কিসিমা না অবজারভেশন এ তুমি সমা ফান নাসন ফান পো নাম কেঙ্কাম স্কুল কে দুন জিয়া ফান মানে নাম চু বড়ি পন
0: লাপন পর নাংলি তুম নেলি লামথে আজাই মেক আং ডেঙ্গলং পেন লালিন তারো পি গেথান লামথে এথে থিনি নাংলি তুম আর্য ইগলং তাংল লাকে আকাশবাণী দীপু এসন কে নাং সৎ কাপাচি নিয়ালাম জে আর্য ইকথা আকাশবাণী দীপু আজাই মেক কার্যুদুঞ্জি এফান আদাব আনিবাংতা পরভাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরভাই সের ক্যাপ আন লাপেন আর্নি কাংসাম পরভাই ফপেন পরভাই ট্রগরা মিনিট হং ক্যাপ আন আকাশবাণী দীপু আজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আকাশবাণী দীপু আজাই মেক কেদো আন কার্যুদুঞ্জি এফান আদা পরভাই ফপেন পরভাই ফরা মিনিট ফকে বা পরপেন আজো পরভাই ক্যাপ আন এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারুই সিরা টকবরা সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার আ এবা কেরা পেনতা নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জি এফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামি কেনাং সট কাপাচিনি আলাম জের কে লাপানিক চটল লাকে আকাশবাণী দীপু পিনিয়া সারলাম থে আজাই মেঘ আংডেঙ্গলং পেন সারলাম থে আর্য ইকথা

বেহেৰী কিদুন তা চাৰ চলং আপদ মাতে ওসমার আফান আনিং কাপারং আলাম লামথেকেমান কেথে কিদিং সারলার বিখয় মোজা আবেহেরি আথেকে পিয়ন আসায় চোখলেম পামেদুন থেক আন্তা বাংকা চোখলেম কাচিঙ্কি কাচেথান আরন আজুতাং লাপেন বিচার কিন্দার আন্তা চিনিদুন উনপো আনকে মো বেহেরি আসাইলে ক্লেম ক্লে দেট সেতা কেনাং সত আবিদি আন্তা থেকদুন লং বমাপৎসি মো আফি কে আমেনা তা সার মান দেত তাহাইপু আলামথে লাকে ওসমার আফান আনিং কাপারং জি পুসি কানিং জি আলামথে লাসি সার পালামথেলু বেহেরি কিদুন তা সার চলং আপদ মাতে ওসমার আফান আনিং কাপারং আলাম পিনিয়া সারলামথে কে লাপোয়ান ভেটলো

নাংলি তুম জ্যাম এগারজুলং বমলাকে আকাশবাণী দীপু স্টেশন আলং পেন ননাদুন থুয়া যায় মেঘ দাম থুয়েক সিনে কার্বি লুন বারেমা যায় মেঘ আংডেং আলং পেন আসন আসন লুন আর্জু ইকলংজি আপ্রাংসি নাংলি তুম শরৎ বে কিলুন আলুন আর্জু ইকলংপো আলুন আলাম আলাংলি কিলুন আলুন লাকে বং কেপ্লাং আলুন তাংতে আর্জু ইক সিনে লাবাংস আলুন

0: 땅.
1: 하.
2: 라포아나 포 낭리툼 시노드롱 파르 길루나룬 아르주 익롱당라 알랑리 길루나룬 라케 루카센 롱게말룬 কার্বি লুন বারে মাজায় মেঘ আং ডেঙ্গলং পেন কেরত কপার চুকে লাপোয়ানসি কাংতনিকল লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ট্রক্সি প্লেংজি টক ডকল লাসে দেলহি পেন কাপাচেতাক হিন্দি আলাম পেন বেড়টা আর্জু ইকলংপো আদুন্থু পরভাই ট্রক্সিরা মিনিট ফ প্লেংলোতে নাংলিতুম দেলহি পেন কাপাচেতাক ইংলিশ আলাম পেন বেড়টা আর্জু ইকলংপো

0: lake akashwani diphu jame kewang bom lake fm ban along pen megahertz pharoi sira tokbora sirke lapen akashwani diphu ajame ke do anta nanglitum news on air a mobile app along penta archulong ekji nonanglitum kangnek ahanmi ajame ang deng along pen aprangsi nanglitum rajib kro kethan akangnek ahanmi nanglitum non archu iklongpo tangte archu iksena Labangso ahanmi.
1: Idiot!
2: O sir, chahalo pinikin ang li school bon mahop.
3: Bon be, school si edam lo kop.
2: Ente kay kenang li school edam gila pinikitap kolom lahay chepon pon pinichahalo la cho penok pangle chepon ham ho. Pinane pinichepong mapima ho sir.
3: কালিলতি হো নলমকে আবেলো একদম হো মানে আকিমি প্রজেক্ট দো উমতি নলমকে হ নলকে সোমার ফান গেলা পিনে এ বি সি ডি পিনে লাহাই ক খ লাহাই কে থান পেন আ বেশি নলম নে তো ফানে আনে পা চো বাংসি নি তুমি বেশি জো ইম্পর্টেন্ট পিনাং ক লা নল সোমার ফানা থান দে লজে না তুমি কিতাব সিলে চেবানাং নে না তুমি কাসুয়ে পাক পাক চেবান নন আগে লা নি বাং তা চো নক পাক চে পন পল হাই আবেলো লা থ্যাংক টু দাম নাং প আঙ্কে লা হা মাস্তরানি তুম ফাঙ্গে হা সাং পাচাম প ডালি পাচাম প ফুরা থে পালে প আঙ্গে সনসি ও সোমার তুম ভাল্লা ইন্টার ভেলং হে হাকো কই তুমি হেলা লাঙ্গি জুন না হে লেজার হুদে লেজার হুকে নলঙ্গ সোমার তুম ফাঙ্গে আবে লো হো আন হো খিচিরি তো হো পাচু নাই কা কে ফো ফাড়লো হো নলঙ্গে লাহাই কে থান কে লা আবে লো নল সোমার তুমি কাইতা বেল মান তুমা ও স্যার বেল থ্যাংস রাঙ হো বেল থ্যাংস রাঙ আর বেললে টং টং টং টং পুতা বেলো সময় কাসু চেবান ক্রাই পঙ্গে লাইন লো হো লাইন লো কো নলম কে তুমি স্কুল কে কলম কাগজ এবার লাভলো নলম কে তুলা চো নক পাক লো হো থ্যাং থু দাম পো দে কহ দা দা দে গে দেলো দে হো সময় কালে আনকাং চিরপু গে হাং চো পো দে হো দা দা দা দা হাকো কো কে সাইকেল হুমে চনামান্তা ফোফ্রাত বন্তা নলম পিঠে কে সাইকেল কে বাদ দিলো নলে গাড়ি নাম হেলো কে জয় নাইলো আথেকে দুমতি লাহে ব্যাংক তা হ প্রাইভেট কোম্পানি তা হ নাংলে গাড়ি নামি পুরা মানে এজেন্ট ফান ফোন লল লগানা চলো বাং এজেন্ট নাংলে এরপো হেম হ্যাঙ্গে গাড়ি নাম পিতে কাং দেপো বাং লা সো ফিলে নাংলি রে বাই চান্স লা টাঙ্কা লোন লাহে চিটুন এ পুলো তাং দে তোয়ার প্যান প্যান মানতে নাং পন পন দেতা হাইলো গাড়ি সন মাত ইনু আমন্দে গাড়ি চ নামলো আলাংলি কে ব্যক্তি থে সারমা ড্রাইভার নে চিবি ক আর নিশিলা তাই জুই দাম পোপুলো ড্রাইভার কে ব্যাগবমলা আলাংলি কে ইংনি বম গাড়ি দাম বম পিপি দাম বমলো আরাম একদম আলাং দিতা একদম এসি তাহ আর টেপ তাহ একদম ছুকছাক ছুকছাক একদম আরাম দাম বমলো আমার ড্রাইভার মানে গিয়ার চেঞ্জ বম আলাং দি লাংদিং লা গিয়ার চেঞ্জ বা লাংদুন দিং গিয়ার চেঞ্জ বম লাংদুন দিং লাংদুন দিয়ে আথি চন আনি থি ফুট সমনি মাত বলো ঐ এখ গাড়ি পাশাং গাড়ি পাশাং থাও চহলো দাকে তোমার মে ওই দাদা হা দা হা দোকান আনে তোমার পাশাং নাং নে নেতা পেট্রোল পাম্প তুমি যাং থাই নাই হাঁটাক পাশাং কলে গাড়ি পাশাং পিপল সার নাং গাড়ি গিয়ে চালি বুয়া কে চালি অলাম গাড়ি নাং কল নাং সুন সুন দাম পিনি পেঙে নাং দাক সাকরি হবল চল চাম সাবি না পিনয় দাম পু কপিও পদ মাতি সার নেতা হো আসো সাকরি দাম যুতি নেতা হেম দিগদার দো পলে হো হেম সলাই সন সার নিকে পাকা মাতি একদম জো পুমাত পাকা আরাম সে বাম চঞ্চে পিন গাড়ি থারুন রে পিন রেংমে ও মাতি সার কে রেংমে লাম কাড়ু না ও পে না ফান খালা কে চেং পে না লাং দুন দিং না সো লা কপি লাপিল লাপিল সার লাকে গিয়ার পু আর গিয়ার ফিয়ার চহল নাং নাং নাং দুং দিং নেমো পে নাং কে লাং দিং চহ নাং নাং রিয়ে হং পে কে লা কে লা লা কে তে ওয়ার কে তে ওয়ার আরে না গাড়ি কি মিলা কি মিলা কি মিলা কি মিলা নি থমন দা বেলাং নাং সো কাং লগি পু মো পে নে নাং লাং দিং আরে নাং পো আলা তাং কা পে কে নামা গাড়ি নে ব্যাংক পেন সি লোন কে এন কে নামা গাড়ি আকু নাং লা কাং লগি কাং ব্যাংক পু হা থে রাক রে সা দাম সি রাক পে নি পে নাং সাকুরি এবে চা দা দা চু 30 অক্টোবর নি গুহাটী বম ব্লাস্ট তাসো ফি গণেশগুড়ি এরিয়া গুহাটী এরিয়া কার্ফিউ দক কার্ফিউ বই চিন লাং তুমি তাজে মুনি তু হং পেন তেতলং লে দামলং লে সন অল সাইড তা একদম সাইরেন লগল সাইরেন কানে গেল মুনি তুম কাপ লাবলো হেম চিংকি লাবলো একদম দো ক্লিবলো সো হুত ইনু সার বুড়া বাঙ্গে হং আর যা পামেল পুলিশ জাগারি লাংদুন দিং পুলিশ নাংলে এলো মাংবার একদম নুন কাইপম থাপ থাপু ওই যৌ যৌ যৌ যৌ ওই যৌ

0: pi polo ne pa ne pa nang ke sabre tho chong hoi ma ti ne le bon pang bob kali ma ti ko kali nang li chong lo da ka pi pu chi ne ma ha chong lo hong na le he ma lo si do nei pu chi lo bo ha chi lo ban le chong lo hong do ko are bo ne ge ko pi po si mu ni tum pon cher plu ma re ma pi ma pu nang ke lang cho le ne ge chi ni na den ma ti ho pi ma hong ke pu nang li ka pi pu chi ma chi ne ha ka pi re hong kali ma re he ma lo si do nei ma ti কপি কারফিউল কারফিউ থে চিনে মাতি কহ পুলিশ সাহাব হব কারফিউ থেকে বাংচে ভং তাহ পিনে নিগে ছি আবল হাজল পুতে কারফিউ ডিক্লেয়ার লো পুলো তাং নাংলি হে মারলো দো নাংপু তিয়ার লং লেলো নাংলি দা নং নং নং থানা নং নাংপু না থানা নং দা দা দা হা গাড়ি লালো এই পন লফান হা গাড়ি পড়ল ও থলং হো সাহাব কপি হা কপি কারফিউ তে পি হা মুনিতে হে মারলো পে নাং নাং তিয়ার লং লে হা হেমসি চার উম জয় নাংপু হা ও ও তে তে তে নো নো তাই কো কো চো থালং কি হো এই জু হুন এই নিরি কং কি কো নাং বুং থাওয়ারে দি থাই হো ও না লং কে পন পো নালো কালো থানা নাং দুনা পো দা আই গো পোসে না ফা সারপ্রা ফা ও সাহাব থালাং হো থানা পুতে ও নি নি নি থম্বকে দো নাং কক পো হো এনতে থালাং হো নে চয়ে পাক বাং নি রিয়াং সিমাতি হো চয়ে পাক বাং কে হা হাম সোট ফান চপাদি দাম লাং দে হো দা দা ওয়াং ওয়াং সাং দা দাম দাম দাম দাম সর চয়ে চওয়ান ওয়াং সাং দা দাম সাং আপো দাম বম লো সো মনিয়াং তে তে দোকলি পুলিশ ইং হং বব ইং হং বব কলো হো ওয়াং সাং হো কাপে দি তি দন্ত ওয়াসন দো জ সো মনি ও আজ লং ল ওয়াসন হো সো সাবরা নামা দি হবু আগে আ পিং হাত থ্যাং দের দের একদম আগে নাক থাক জয় ল মাল মাল কালি নে পুলিশ ও ওয়াসন থানা দাম নাম পো আই নাং দা দা কারফিউ লা রুল ব্রেক মতি ওয়াসন নে নে নো কে হেম হেম আ লোপে হং তে তে লো তে তে তে তে তে লো পিনি কে পু চলো ওয়াসন কালি পিনি কারফিউ মাতি কারফিউ কে মুনি হে মারলো পেন হং তে লংলে মাতি নে কো সংসি তে পো মাতি ক নানে টাঙ্কা আবে তাং হো পিনে আবে প্লন্ট চাকরি টা লংলে কোয়ালিফিকেশন দোসি তা মে তা সপোর্ট আর সি সি অফিস লং পোস্ট ইসি ক্লাং লং আগে ক্যান্ডিডেট কে বাহিনী ইন্দুর বাংকে কিচি নিয়ে মুনি দোলো টাঙ্কা দোলো টাঙ্কা পি এলো ফিটিং এলো আলাং চাকরি লং পোসিতা ইন্দু বাং ফানকে আউট নেই মাতি লাসি ইন্টারভিউ তা অফিসার তা টাঙ্কা চুয়ে ফিস দা নিয়ে পাকলাং লো বাহিনী ফান ফেস টু ফেস ফান হামলো আগে ইন্টারভিউ এনলো কর অপশন হবে নাং তুম বাহিনী দা চেপাং নো ফ্রং লো আগে পোস্ট কে সি কে কুমা নাং তুম মানে কোয়েশন কে থমে থানার জুপো কুমা সে থাক উঞ্জিমা না তুম লাবাং সাকুর লং পো ডাক মান লো অ্যাপয়েন্টমেন্ট লাতা ডাক মার পিডেট পোন তে দেই রেডি নাং তুম নিতে কর অপশন হবে একদম ফেস টু ফেস চিনবো পরেন তো নাং নাং থাকা কার্বি কার্বি স্পেলিং কথা কার্বি স্যার কার্বি হা কে এ আর বি আই কার্বি স্যার চলো চলো পাকা পাকা থেগলো থেগলো তো এনতে নাং বরসিং বরসিং বরসিং বো নাং মেন অ তো বরসিং তো নাং নাং থাকতে নাং কিনে থাক চেকস লোভকিয়া পুঠা
1: কপিয়া স্যার চেকস লোভেকিয়া কপি হরমু লাকে
0: কপি হরমু কালি আদি মামে ল বাই লাঠা লাফানে কার কার্বি পুকার জু বাঙ্গে নাং থাকপা মে একদম দনাং দা চকেস
1: চকেস ল ভেকিয়া চেকস চেক চেকস চেকস ও স্যার সুং অং পিনে কে জয় মুচ লাগে
0: ঠেক ঠেক ঠেক ঠেক সাকুরি নাই আনতা লান্দাং থাক ঠেক ঠেক তো এসে চান্স দামি ল না দে হরেন নাং ল দুই নম্বর কোয়েশন টু নাং থাকবে দে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আহুত সেকেন্ড ওয়ার্ল্ড আহুত মুনি বাংকো আনবাক লোক থি নাং থাকতে স্যার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আহুত মা অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেট কালি পাক্কা লাখ লাখ থম বাকি দুই লাখে থম মুনিকে গিথি পাক্কা লো চিন লো ঠিক ওই পাক্কা পাক্কা ঠিক হলো ঠিক হলো লাখ লাখ থম ওকে ওকে থ্রি লাখস ইয়াস তো এতে নাং বরসিং নাং নাং থান থাকতে লালে হরে নাকে থান লাখে থম মুনি তো লাগে থম কি থিয়া মুনি না মেন থান বন্ধা তো
1: কপিয়া স্যার লাগে থম কি থিয়া মুনি না মেন কসন মাহো তে লাগে নে লবন্তে স্যার সার্থে
0: সার্থে বাংহা সেকেন্ড ওয়ার্ল্ড হুল কারবি তুমি ছিদুন না
1: আমি না না পিপি বিলাতি আমি না তেনে লাভ লোতে স্যার
0: নাকে ঠেক ঠেক ঠেক ঠেলো নাকি লাস্ট চান্স তো লালে নাং থাকুন দে না এলে ওয়েটিং লিস্ট নং নাং পিপো নাং মেনকে তো এতে হরেন তো এতে নাফাই সিন আর জুপো দে আকিসুং দে নব আকিসুং আর জুপো লা মেং মেং চিনো মেং চিনিস আর মেং তা মেং কসন লাগে কে হ্যাং হ্যাং আজু হে
2: মেও মেও
0: তো লা মেং স্পেলিং থাক মেও মেও স্পেলিং থাক স্যার
1: এম ই ও ডাব্লিউ
2: মেও

0: lapuanapor nanglitum rajib krogethan akangnek ahanmi nanglitum arju eklongtanglo lake akashwani dipu adunthu nanglitum jogening ti kethan chingbar chitsi cheren long aputha kangne ahanmi nanglitum non arju eklongpo tangte arju eksena
1: o sarpi buri sarpi buri কোপে সারপি বুড়ি সি না কি থাক ফেদের মাতি লাসো সারপি নকাই ও সারপি নকাই
2: হই হইতি হই কোপে সে না কি হাঙ রে রেড মাতি থাক খেতি তাক না কি হাঙ বরে রেড হে কোপে কাম দোরা হানান কি তুন আমি লেকে কখেতে মিহি লেকে ওরা মেক্রি না পেন মাই না পা পুশ
3: ও পেয় আনচুজি পেয় আনচুজি আনতামেল মিরিলে ও পেয় আনচুজি
2: দোজ নাংতা পানি আসিনরি হাল লং পুলে নাকি হাং কং পেন মো পেন
1: মাই সারপি নাংতা নাং দুগ দু উলে হে এ চং হসি নাং মিক্রি জাং রিং লো কাচি রুমা
2: কাচুরু কালিলো মিহি নাং চেক ওলো কপেশে মোপে নাকি হাং বরে রেলো
1: সাকে এর ডাং থাপুতি
2: সাকে এর কো না সাকে এর সিক দোপো নাং তং সাপু কেবানো মা
3: ও প্যাই ও প্যাই মাম মাম চুই পুতং দে মোপে মাম মাম চুই পুকে
1: মাই আর তুমি নে বাকান মেনে জর পেন নাং কি হাং সাপু আবে পিনু মহে
2: কমান তো তং কি ওয়ালু নে ইলিসি বাই হেম হাং দান পচম পচম সানসি কি জুন লং বম বু পদেসি
1: তো তো তো সাদাং মোবে আনতে এ কানে আনে পমেন সিরাং নন তো নে নানি নে কে দাম জিয়া কাম দো ওহো
2: কোন নালি লক দাম প হালো বারি পাইকে রাক কক ভাং রে মার্থিন সি পলাবো হালো ফেলাং রো দাম রা লাসার নং প্রিক মতপত নং দিপ রং নন্তে কি দামান সি কি দাম কি দামান সি নং দা চালে
1: হালো ফেলাং তেরন লং কাম পেন পয়সা লং দাম জি মে নে পুতি
2: তো হল তো পয়সা হর জন দেলি পো দাম নং নে বিনিকে নং না হক তো দাম লং লে তিনি কেনে আপাই না হক হক জুই দাম না হেম দু লইল নাং কাই কে দাম ও লো
3: ও পেই নে তা নাং দুনি
2: নাং দাম নাং নে নাং পো লং দাম না
3: এ নাং দুনি ও পো পো লং দু দুন দে
1: আনতে হালা ও সু কং এর কে পন্দে নাং জি বু
2: পন্তে ও সু কং এর তা নাং লা না নো তিনি কে তুম চিন ইয়া কো কে নাং কিপু মো সু কং ইয়া দলতে সেরিল

হয় হয় নি ম্যান বা চিরু পিগলে হে নি নি হ হয় হায় চিস জো চে প্রাগল দে চিস চি চি চি চি মাই চিরু হেক চো ভিলে নি নি হ মাই নি ম্যান ইস ইস ইস ইস হা লাপি ব্যান ম্যান ব্যান কট কট আহি চি এ প্রাগল ফোনতে হো হো হো হো কাং চিরলু আর রকম মা

লাপোয়ানা পর নাংলিতুম হনথে লামার জানা লংপেন বাংসু আপিয়ারথে পোয়ালুন আর্য এক লংতাংল কিলোনা বাংফু বিজয় লেখে আদুন্ঠু আলুন আর্য এক সেনা মঙ্গল রংপি লাপেন বাড়ি রং ফারপি আতুম কিলোনালুন আলুনালাম থে চিপু থেকথে লামার জানা মেন নেকাং হন ততাংতে আর্য এক সেনা।

নন হেজং নংলি তুম মহবতে লামার জানা লংপেন আখে খুলি পালুন আর্য ইক লং তাংল আদুন থুয়ালুন আর্য ইক সিনা নাজিয়া হাসান কিলুন আলুন আলুন আলাম থে আব জেসা কই লামার জানুমেন কুরবানী ততাংতে আর্য ইক সিনা লাবংস আলুন

লাপন আপর নাংলিতুম কুরবানি লামার জানা লংপেন আপ জেসা কুই পলুন আর ইক লংদাংল আদন্থু নাংলিতুম ইকবাল লামার জানা লংপেন আশাই পলুন আর ইক লংপু কিলুনাবাংফু কে কে সালিম মার্চেন লাপেন ডমিনিক ক্লিংটন আতুম কিলুনালুন ততাংতে আর ইক সিনাং লাবাংসলুন

লাপোয়ানো পর নাংলিতুম ইকবাল লামার জানা লং পেন আশাই পলুন আর্য ইকলং তাংল হিন্দি লামার জানালুন আজাই মেক আং ডেঙ্গ লং পেন কিজুত সিয়ালুন নাংলিতুম কুমার সানু কিলুনালুন আর্য ইকলং পো আলুনালাম থে আপ তে রে বিন জি লেঙ্গি হাম লামার জানা মেন আশিকি তো তাংতে আর্য ইকসেনা লাবাংসলুন।

ননহে জং নংলিতুম ও জারু ও ও জারু পলুন আর্য ইক লং তাংল কিলো নবাংফু সুম রংহাং আদুন্থু আলুন আর্য ইক সিনা এলিজা হানসে কিলো নালুন আলুন আলামথে চেরজু হুর নন উ উইকিমি ততাংতে আর্য ইক সিনাং লাবাংস আলুন

লাপনাপর নাংলিতুম এলিজা হানসে কিলুনালুন আর্য ইগলং তাংল আলুনালাম থে চেরজু হুরনন ওভে কিমি আরুন্ঠু নাংলিতুম জোনস ইংটি কাথার কিলুনালুন আর্য ইগলংপো আলুনালাম থে কার্বি কারবাক আথারে ততাংতে আর্য ইকসেনা লাবংস আলুন।

লাপনাপর নাংলিতুম জোনস ইংটি কাথার কিলুন কার্বি কারবা কাথারে পালুন আর্য ইকলং তাংল কার্বি লুন বানা যায় মেঘ আংডেং লংপেন কেজুত সিয়ালুন নাংলিতুম সামসন ইংটি কিলুন আলুন আর্য ইকলংপো আলুন আলাম থে সেং দোমানাং ততাংতে আর্য ইকসিনাং লাবাংস আলুন

0: লাপানপর নাংলি তুম কার্বি লুন বা নাজায় মেঘ আং ডেঙ্গ লংপেন আসন সোনা লুন আর্য ইক লংতাংল লাকে আকাশবাণী দীপু
1: অভ্যাস সলাও
2: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি
1: সলাও সলাও অভ্যাস সলাও এটিয়ায় ওসর ব্যাংকলৈ গৈ ফটা পুরোনা নোট সলাও ব্যাংকে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের ওসর অভিযোগ করক আরবিআই কয় জানি লক সতর্ক হয়ে রক।

0: লাকে আকাশবাণী দীপু ননাংলি তুম নিঙার লোয়ালামথে আজাই মেঘ আং ডেঙ্গলং পেন সিকাতেরাং পি আনিঙার লোয়ালামথে নাংলি তুম নন আর্যু ইং লং ইকপো তোতাংতে আর্যু ইক সিনাং
1: আপ্রাংসে রেডিও নাংকার জুডুন কি দোয়া।

0: এসন গেনাং সৎ কাপচিনিয়া লামজে আর জু ইকা আকাশবাণী দীপু আজামে কার্যুদুঞ্জি আফান আদাব আর নিবাংতা পরফাই ট্রকসিরা মিনিট ক্যাপেন পরফাই ক্যাপ পরফাইসের ক্যাপ আন লাপেন আর নি কাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট হং ক্যাপ আন আকাশবাণী দীপু আজামে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন নাংলিতুম আর জুলং ইকজি লাপেন আকাশবাণী দীপু আজামে কেদো আন কার্যুদুঞ্জি আফান আদা পরফাই ফপেন মিনিট ফকেপ পরফাই ফপেন মিনিট ফকে বা পরপেন আজও পরফাই ক্যাপ আন এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারুই সিরা টকবরাসির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ কেরা পেন্তা নাংলিতুম আর জুই লং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্তা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামি কেনাং সট কাপচিনি আলাম জিরকে লাপনিক চটলো ননাংলি তুম সোয়ারলো আসে আং তং আজাই মেঘ আং ডেঙ লংপেন রুবলিন ক্রোপি লাপেন হুটবাং হুনালি তেরন পিয়া তুমাংবং ফ্যাশন ডিজাইনিং আপুথাক চিহু চিপুত আর্জু লং ইকপো তদাংতে আর্জু ইকসিনা
1: আফ্রাংসে রেডিও নাংকার জুদুন কিদো আনা তোমা ফানান্তা কারদম নাং পাজিও ইগলো পিনি নিলিতুম চিহুত চিপোদ আজাই মেঘ আলং কাছু ফাপন লাকি ইনুত পিনডেং সুম্পদ আনাত ফেশন ডিজাইনিং কে থেকসের আবাং ফিয়া ফানসে চু ফাপন ইগলো আলং লিকে রাংসিনা ডিগ্রি কলেজ ডংকামুকাম আলং সি এসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি ডিপার্টমেন্ট আলং সি সাইক্লেম ইকবম লাপেন আনপার্টা আলং লিকে ভিভিএন এন্টারটেইনমেন্ট কোম্পানি পু আলং বেস্ট ডিজাইনার আনং ই কাচিপালং দুন আবাং ফিল লাপেন আনপার্টা আলং লিকে মিস্টিক ওরাল লাইফস্টাইল ম্যাগাজিন পু অফিসিয়াল ডিজাইনার ইগলো লাপেন কাচি থাংক্লং মালিন প্রোডাকশন পু ইসি লুন আনাথু আ প্রোডাকশন কাংপু পন আবাং ইগলো আলং লিকে কোমাতলো মা পুলো তাংতে আলং লিকে কাছে থাংক্লং সাংপি রুবলিন ক্রোপি হেনল পিনি আলং লিপেন পি রিডিজাইন

0: লো যে হেমকা চলাই আজাদ পুসিতা মেলা ডাক পেনি লিতুম কন্টিনিউ কাম থাকলেম লং লক লো আমার সিনে লিতুম হেম আজাদ তা চলি পামে লো লা সো আবস্তু বাং আবার সাই সিগে লং রা পেট পজালো লাসি আলাং লিতুম বাং তা কে থেক তাং লাসা কো নন আকা প্রে গতম তা জুন তো থেক সেয়ার তো মাতা নিলি সি এনকারেজমেন্ট পিপন বম যে নাং লিতুম লপু হেম কে দো পেনতে কো পিমা কে থেক নাং লিতুম বনাই আজাহাক তুমবাং কে অকল পে কে থাক চটকালি আজাহাক তোমার আকা প্রেক তা থেক যেবা এমব্রয়ডারি টাকে থেক তুম তা দো বা নিটিং কে থেক তুম তা দো আলাং লিতুম আকা প্রেক কে থেক আবার সাই কে দো আলিং আলাং তুম ক্লেম ইক নই পুসি নিলি থান দুন দুন ডিজাইনিং বাং নিলি মেথাং পি দুন দুন নন বাংকে মানে ইনুত বাং হিনি বাং কেন চেয়ারলি দুন লো বনাই তো বনাই বম লো নিলি তুম কলেজ লং মাতাই সি উইমেন সেল পুদো উইমেন সেল লং বাং তা নিলি আপর কে দোয়ালিং নিলি তুম আলু সুসমার তুম হান আন পাং রুম পো লা কেরোই তাং হো এমব্রয়ডারি আহিন পুনয় বা নিটিং পুনয় স্টিচিং পুনয় টেলারিং পুনয় লাহাই তা ইসিয়া পর নিলি তুম পিপন পো লা সোমার তুম হান তা নিলি তুম ইসিয়া সে কে পিপন পো আহুত পেন
1: তাংতে নাংলি কে ইনুত কলেজ লং এসিস্টেন্ট প্রফেসর আসাই কে ক্লেমা বাং ফি লাপেন আনপারটা নাংলি কে ইনুত কে টেক্সের ফ্যাশন ডিজাইনার লাসি নাংলি লাহে হুই লাপুসন আসাই কে ক্লেম কে আপর টেং পেন কোসন সে কাপা চুনুন থেকল
0: ফ্রাংসি বাং কে নিলি সব আলাম থান থে পেন ফ্রাং পেন কে নিলি ইসন আলাম থান ইজি লাবাং কে ইলি তুম পার্স বাং কে কাচারলি দো নাই লোক আপচারলি বাং টেং নি পন পেদেত নে নিলি লান কে ক্লেম উন লা বাঙ্গে লো চার্লি লে পুসন্তে নিলি থেক থিল বা লাহা আন কে নিলি মানে পাপা ফ্রাং দুন উন এদে জি লাসে ফার্স্ট ব্যাংকে নিলি মাথা লো যে লো চার্লি বাং ইম্পর্টেন্ট পিক লো চার্লি থেক নেই লা সো ফিসি লাহাই হাই বাং তা স্কিল ব্যাংকে দরকার ইলি লো চার্লি আলগত লাহাই বাং তা নাং বেগি স্কিল নন বাং স্কিল পুলো লাহাই ভানকে লাসি লাবাং দরকার লাসে আপর ব্যাংকে লা পুলো নিলি লো চার্লি তাং দেট পেন্সি আপর কাছে উলাই লাবাংকে নিলি কাপড় হি পাতাং মাস্টার ডিগ্রি পাতাং লাভলো পাতাং দেট পেন জুন্তু লাসো গ্যাপ দোলাং নিলি সাকুরি লং লে ফ্রাং লাসো গ্যাপ ব্যাং নিলি মানে আপর পাদাম দে পিন পেন কপি পিমা নিলি নিঙ্কে হ্যাং লাসে সপর নিলি ডিজাইনিং ক্লেম দুন ল ডিজাইনিং ট্রেনিং এন দুন ল লাসে কে ক্লেম এন দুন ল লাসং বং নিলি আকো রিসার্চ তা দোলাং রিসার্চ আসা কুরি তা নিলি ক্লেম লাং NCERT পু দে নিউ দিল্লি পেন লাসে NCERT লং তা নিলি রিসার্চ সাইডেং দুন লাং হালা ডাক্তার নিউ দিল্লি প্রজেক্ট লং তা নিলি ক্লেম দুন লাং লাসে লাসো ফি আকো লা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লেম দুন ল লাসে ইনিং কে হ্যাং আবস্তু বাংকে কাইটা মুনিত কে আপল আবে লাবাংকে নন নিলি সুমার বাংহিনী লাসে আপর বাংকে কম সুমার ফান্ডা চেলাং নাং ইলি আর সুপিমার তুমকে হেমতা চেলাং নাং বা এসা কুড়ি এচে দাম নাং কক লা সোসাইটি লং তো ইলি দুদু নাই তামি নিলি কাইটা মাথা যে ইনিং হাং পুলোতে আপর কে মে থাং উলাই দে কলো সপর ইলি কি লং মাল সপর বাংকে আপর পা দাম নাং নিপ লাসে নন ইসি নিলি নিজে তুং যে আসাব ও আপর কে লং হতা ইলি লে আপর পাদাম তুন জুই মোবাইল লাং রং আঘন্টা ঘন্টা লে ডাক পাদাম জুই পাতা আপর কে চি লং লিল লাসি লাস আপর হুদ ব্যাং ইলি ইসি আপর লাহাই তা দো লাং লি লাং নাং নি পুপে সেটা লা ইলি মিথাং কাম ব্যাক আকাম ব্যাং কে লাগে দরকার বা নিলি কে ক্লেম পেন আকা প্রেকে তুমান তা আলি ব্যাং পুলোতে লাহাই হাই সে নিলি থান পর নিতুং যে নিলি কে ক্লেম নন কে ক্লেম পেন মানে ইনুত ব্যাক নাই চার্লি দুন লং পসা নিলি মা থালো যে নিকে ক্লেম কাম সাকসেস লো যে নিলি যে সে পাফ্রাং বং ই পুবাং নিলি নি নি হাং হে কাই তো নিলি কে মাং দো যে নিলি লং আকা প্রেকে তুম তা নাং চার্লি দুনতে নাং ক্লেম দুনতে পুলা বাং সে কাই তো নিলি এনকারেজ পন বম লাসে আকা প্রেকে তুমান তা যে কমাসে খুব পিসি কে ক্লেম থাক মানাং লি তুম ক্লেম ইক নয় লাগে মানে নাংলি তুমফান দেট কালি নন কি থুর মিয়ে তুমফান তা উসমার দম তা নাং থেক দুন লং পো নাংলি কে ক্লেম মি সেন পলতে থান পন লং পো ও লালু লাসে নিলি তা কাই তা নিলি পে জুন্তু কি রয় লাহাই তা ইন্টারেস্টেড পেক আলাংলি তা লাসে আলাংলি লং তা ডিজাইনিং তা আলাংলি লং সে চার্লি দুন লোকে চেং চেং কে নিলি তুম কাই তা লাহাই হায় কি মি কো সন সে ক্লেম জিমা লাহাই কচার্লি দুন পেন নন নিলি ফান্তাই সি আলে সন লো আবার সাই তা লং লো লাহাই
1: তাংতে লা পি রি কে রয় পেনতামে সেন আওয়ার সাইড পুনাং লি পুদাম ইচিমা
0: আহক লকে লাহাই পি রি কে রয় পেন কে আওয়ার সাইড আথে non ili karbiang long dang lang dam et pasita me ili tele

লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ক্রেসি রামিনী থংকে প্লেংজি দক দক লাসি মুম্বাই পেন কাপাচেতাক হিন্দিয়া লাম্পেন বিবিধ ভারতীয় জ্যামেক নাংলি তুমন আর্জলং ইকপো

kengri sek ik palang ring keman malong langar cim malong langroi su ni ram thisu asu hirbang ni ning joinu ta dokok sengalu phiphu aphalu chikimu ni sengalu phelang athing tom otsi ni phuati pit ne kiridam longji ma sengwe alangbi ke ham he arve sarti chekimo ne rit jai di along rika thi ke no nang kang reng wo so bipo ase nang leng wong kube char chak lok si jadia son son ও বসবি পো নাং বতর অবপো বতর নে থানল কাঠি নং নাং পো পু রুবে দোরে ও খেম বতর আদো যায় দি নাইদং দো কাদেং পিথেংসু জকমে চিং ইয়কসু তা রুবে দোরে ও প্রেম ট্রেলে রাদো হিরজির আজিরসু তক নে সেং আলু কুরু লামেত পো নাং সামসিং কিরি পো খেই সার্টি মানলু তা মান মন লিয়া মেলুর নন সিমলির লো তাংলু লি সোকার বিয়াসু কে সার্টি যক তাংলু সি নে পাশেক ইকেদু কার বিশোলাংলু আপায় পয় নাংদো সি দুনলাডো নাং পো ও সি ইমলামেত পো হালিন মালংসু লে নাং রুনবোচে হেমসু উমরাসি পামসু রংখাং নিলিপদো আমরিজি রয়দো দো নাং ইয়ামসু তাংজিন থাহু লিকার বিশোলাংদো দো পাংরিপা দো ও নাং রানামারিরো নাং সি ইমে জাংপো খাই আসারটি নাংলো দে নাংলো জায় দি আমালং দিরচু আসেংকান সারাং হাং ফুহাং পেন চে ফং পাথির ক্লাং সার্থে জু আলাম হাওয়ার ক্লো দাম আন্তা যা দিয়া ডাং ডাংকে রিকাঠি জহা নংসিম পাংরি না সার্থে জু আলাম ফংয়াং কে দো আন চার নাম চেদন ক্লাং রিকাঠি জহা থে মে আপর আন বুমে কুর সেনসান মানিম খেলান্ডান আফং জাং দো আন সেংকান আর জন আন আসেং আরংক্লাং পানিং আসেংকান সারলং কিয়া বাং সি আসার ঠিনাং মান রিজ্জায় দি আদাং কে চংবিরা জহা নংসিম পাংরি নাং থেমে কাম থেক পার পু আচার নাম খরডাং চংবিরা জহা থেমে না চিকলাং কে আবুবু কুর যায় নন বাংজিয়া সেংকান রিজ্জায় দিয়া ডাং নংসিম পিজিমা সারলংকিয়া ফান চংহং আচারণ কি মোনাং সিংক্রেং পি চংলাডা চিকলু আজও কেদিং পি মেকসো হারলে বুব বে হাইবাই তয় নেফুসারেং কোকাংদাং রং বেল রং থাক দে নাংজাং মেদো দনপো পুসিল হুমরি হাইপোনে নেপ্রান্তি ইব অগ্নে বাংসে নেফান।

0: নেপাৰলান পেটপু আথেনে অগলা নু আসুপিনা নাংমান নেসেং আলু আলাং বিশু সুলুক সদের লাসি সিংক্রেং পিয়াজো দিংপি নে হে বই তৈ কেদু থে আং পিন প্রেলি নেমেক রেং জেং জেং সি কাহেমান থেক সি ই চিন তক পাং সারবুরা মুমাং বীর বাংলাং নে পেন পু আন আকে হেলো তা চার নাম প্লাং দা নাং অগলাং নোটা নেসু নাং অগমেতা নেসু কালিমানি মাতাং তে কেংসাং মানাং ফুসার মাংলিং আলামপেন নে রিয়াক চিরুংসি রেবময় চেপাং দুক নে নাং কেংরি চিকিমো নাং এফুসার খে আংরি লাপেন আর ডি আফান নিকায় আসাং তেত নাং বুচে নাং হাচে লাপেন কারলি লা নিথম বেত আফানসে নে পিরবি নাং হাচে নন নে লেটাংলো বুচে আপেঠে সীতা আক্তুর লাপেন আলির থাং নাপ নে চিনি নে আথে নে কায় আসাং তেত আফ্রত কালি আমেক থক সাইডে লাহেনলো সার্টি নেকি দোরে দোরে রে সীতা আফে আক্তুর লাপেন আলির নে চিনি নে আথে নে কায়কে কাংতিং লং সে না হাচে ন নে সাম আপিরঠে রংজে আতালো লাপেন তাপলি আপিরঠে লেজি পুঠেকঠে নেকায় নে লাহেলো বিকার টিং আলং আথেং বেং ঠেংরো আলংসি নে আর টিং দুন বম্প লাহেনলো নেকায় নিথম বেত আন্তা কাং টিং আলংসি নাহাচে
1: কাডম
2: লাপনপর নাংলিটুম হিরবান জুলিরাম তিমুং মেথাং কাসন সিপন হিরজির গিহির আর্জলং তাংলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি এংলিং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টকসিরা এংকরা সির ক্যাব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল পুথ দাদুন্থু আংডিং পেন তমু সু আর্জি এক্সেনা কেথান পঞ্জি সিং তিমু আতমু সু আমেন কে কেংবট
3: দুগং পাই নেকি থিপু পাই পুনিং ক্রেং আপর থ্যাং পিন ট্রেলে আহুত হুনমিলান কেং দিলাই আবাজার আলং কেডো আলাইডান্তা আতুর খেলান বাঙ্গে হুনমিলান আপুন সির পেনাজক দিলা ক্লাব হেম আথেং নু আলং কেডো সার্থে তিস আহেম আহেম আব্রান্দা তিন আলং তেমন কেবাং আলিং চেগারব লং কেবন আর এ নাংকেকলো আর কি পেনাজক কারেং তিসপি কারেম আসে আর মুং মালম সনকে ইংটন কক আবেদাসন নাংমান দেল কারেং কারেম আহুত আসার পি কাবে তেরাং পিয়াবাং আসু পিয়াফু ফারয়দুন মিরসি পুডুনল লাসন নিং এ দারিপায় নাংনিং চেপানিং দিং দুন্তু বরি তু নাংপিনা নাহাইলে দোয়াসনতে ডক্টর হাং দাম আবাং দোজিয়া পল নাংপুলে দোয়াসনতে সাং সুংকে লাং আবাং দোজিয়া পল কপিনে সনবাক আসেকে চাক আবাং দোজিয়া পল বনতা ননকে আর নাম দেল আর না মানিং হাং আলিংলো সীতা

ta nang ning chi paning ning dun tu itum reng dun nang jilang pirthe du dun nang jilang pirthe ke klem dun nang jiamo dola asar pi ka ning ya la ma julong si chiklo don sir ke ba prang sar sing be ka ning ya lam kareng amek suang den nang chiklang dong lo sar sing be hidipi phumen teron arong si ke do bihek penta khei longri aphan ka chinghon thipik khei lapen longri aphan pulote amithang aok abita chipi hai lasi khei lapen longri ke klarji aphan khei siangbong cheplak cheplek ple det nang ji pumathasi khei yangbong isibet ke do thekji aphan jirsong klap jirsong amai risu ejang kapangri amai longli phelang kachiraya amai hai hui sengsi ke klem che paduk pondo bsc pass der pe nafi rnc dipu working plan office along sakuria phanpura kareng tisopi pen interview kachu piduna hut anikang samapor pragalong jidamlo kareng itumason kiduk edone rap arleng the kave sakuri le chuhangdun ta chuhangdun jongjong ti cholong dun deleji sarsing ningje dunlo neta along along interview chopidun pikloti sita tanka chopidun movedat apolone pine interview ta chopidun nak titi kareng thak dunlo tanka phan langrong pulote itumason kiddu ka karbi arat atumke kupulo sakuri ka cholong dun unpo lake kiddu ka tumke tanka chopi movedat po sakuri ta longon elo lapen ke planga tumsi sakuri ke do an ta cherai theipo athi ke planga tumke tanka mahamatha joklo apot ke du ko tumke duk bompo ke planga tumsi plang le thot po pusi sarsing thak dun lo lasi non ke du ko tumke duk bomlo ke planga tumke plang le thot lo lake education afan tanka pen ke ber thip apot kalima kareng thak dun lo লাসন বম পুলোতে এজুকেশন আভিলো আবেদেতপো লাপেন টাঙ্কা কেপালং নাজি আফান মাথারংপো টাঙ্কা কাপালং নাজি আফান পুলোতে চংহু চংহি দোকায় ডোরো কেনেপ কাপাটু আকা মানাথুসি মুনিরতুম কেক্লেম চিহুংরংপো আনলোতে খে আওদা দূরতা কাহে নোয়ামো আনাথুসি দামরংপো পুসি সারসিং নিজে থুলো sarsing nang ajale ningi damnon nang sakuri le kelong vek nangji lepute non malom ke hinya son klem vek nang po isia bangge nang sakuri kelong ja phan tangka mahachipa duura tangka pen nam de thek nang po lapen eson bangge arlengi thia hem chepa du nun thek nangji mate arlengi thia so pia phan nang chepa chor thek nangji anlote সাকুরি কেলং জয়দুন কেজি কারেং পুডুন থিবলো নেকে তাঙ্কা তাবে তাঙ্কা কি দু পাসন্তে সাকুরিটা চহাং দুন দেলো লাপেন পিসো কেন মাতে কাচেপা চর কাচেপা লক আবাংকে কেপ্লাং আর লেঙ্গে ঠিয়া হেম পা লিং কালি লাকে একাই ডিং পিসি কাচুপো চে রাবজি আফা নাপত কিদুকা হেম তুনন কেপ্লাং হেম তুন লংলে চেপা দন দুন নেকে খেই লাপেন লংরি কাচিং খনথেক আউ সোপি পেন্সি নেকাই ডিংপি কাচু পুজোজি আফান চিরিজি সারসিং থাক দুল গার দেন আলং কেদু আদলং আলং আঠাক কারেং লাপেন সারসিং বাহিনীতা ইংনি চমসি চিংকি বম আহুত আর বে কেজাং জিয়াং রিং থেক লংসি গার দেন আলো কেদু আহেম সো আলং লুদ্দাম রূপলো মালম সো আফি তেমন আর বে কেঠে তেমন হেরাই সিনিং কাংদের সিনিং কাবির লাগবে না যক কারেং লাপেন সারসিং বাহিনীতা আফি রাফার চিপু ঠেকঠে পিনল মালম সো আফি কারেং আবাং আচু চেপাজির ক্রাপসি চিরু সুদ সুদ দেল সারসিং আবাং কেপাদক জিয়াফান বর ইল কারেং চিরু দেরি ইতুম একোপায়সি লাসন পিনি কাচেতং নাংলো আপদ পিনি পেনকে নাং হেলো নেকায় ডিংপি আছলো কিসুং কে বয় দোয়ান সীতা ফোরা পেল না কারেং বাং আমেখ্রি চেবেন মিউসি নিংজিলো

ইতু মকোপায় তহাইপো সীতা কসন ল নেপায় লং নেমাহাঙ্গা চেপা ক্লাং দাম হাইপো নেপায় হর চিয়র চট পেন্সি নেফান বি আন নাঙ্গা পপরহাই লাসি নে সাকুরি চেপা লংসি নেপায়া মহাং কাপা ক্লার্জি আত সি কামাথা সীতা ননকে নেপায়া মহাং কাপা ক্লার্জি আলার নেপায়া মহাং কাপাই গান থুসি নে কেঙ্কাম চিয়র থুরংল আপদ নে পীর্থে দুরুন্দা আলি আবেলো নে চেপা থিলত সি কেমেলো কুপি আকো পায় কেলাং নজালো মা পুকারেং কানিং জি আহুত সারসিং আবাং আরি পাক প্যান আংহু দীপ দুন্ঠিত সি পুলো কেরতাং লাসন নিংগে দারি নাংলে কেচক চে কালিলো ইতুম চক চে রাপেলো আপদ নাং নেফান নাংসার পিয়াফান লাপেন নন কেবাংজি ইতুম বাংহিনী কাচিং হন আসিম্বন আফান মাথা থা ইতুম সাকুরিলে লং লি সিতা কেরেংজি আতোয়ারকে আর না মিশন বাক এথানজি আপদ ইতুম পীরথে দুরুনাং জিলা লংরি লাপেন খে কেমেজি আতোয়ার কার্বি আড়ার আফান থানুনাং জিলা কার্বি আড়ার আফান মাথা কাংরি মেথাং জং জুং কেরেংজি আফান পুরোতে খে আফান চে তুর টেকাং চরজি লাপেন কে বাঙাবে কিদুন তা প্রাপিক পাক লাসি চোমাং হবার কে দোদুন আকারবি লাপেন কেদায় কেদ আকারবি আতুমকে চোমাং আতুম আওদ আদুর কিরিম সিট হেকলং লো নাগা কেদায় আনাথু কে দুদুন আকারবি আতুমকে নাগা আওদ আদুর আসমসি চোমাত হাদুন রং লো পারক আহম কেদায় আনাথু কেদুদুন আকারবি আতুমতা পারক আহম আওদ আদুর আসমসি কিরিম দুঞ্জিসি চালিদুন রং লো মেথাং আওদ আদুর কাচিপা মে কাচিপা ক্লার্জি আফাত মাথাবাংলে কুচুলং আলিং সি কেদুন আলন কেদু কেথেক দুনলং আলিং সি কিরিম দুন আসার আলার আফান চেহক ঠেকঠে কেদু কেপ্লাঙ্গং চিংহন ঠেকঠে লাসন আরার আফান কপিল নাং ধানপ কপুল নাং কেপাং রিউনপ কারেং আবাং নিংজেল সারসিং আবাং কারেং কানিং ইয়ালাম চেদন দুনসি পাকেং নুলো নাং কানিং ইয়ালাম আহক সীতা পেনাং আনা কার্বি তুমসি কেচক চেচট কার্বি আরাত কালি আপদ কেচক চে আকার্বি আতুয়াফান নিকাপাচক আতোয়ার থান দুঞ্জি কেথেক থে আকার্বি আতুয়াফান নিকাপাথেক আতোয়ার নাথু জং দুঞ্জি ন নে তুমতা একোপায় লনে পিনে চক চে দেল আপদ নে কাপাচক থুজি আফান নেপায় পেনচিং বাই দামসি নাং তুমাহেম বাংপো নাং ফান লাম এঠে নাং পাবি দুনবো নাং মাধা চেপা সুমদারি ইতুম পীরথে দুদু নাং জিলাং ইতুম আসনসন কিদুপ আগলেঙ্গিঠে পেন কাছে ফু কাবে টাংকা মাহা কাদুরে পেনাজক সাকুরি কচলং দুন্দে আকার বিয়ারার আতুমা ফান কেরেংজি আতোয়ার থান দু নাং জিলাং সাকুরি পেন্দেলে কেরেংজি আতোয়ার কালি বু ফাক কাপাংরেং চাইনং চেলং কাপাংরেং লাং অক কেপাংরেং থেসেরি আসাই কাটিকি থেংপি থেংফ্রাং চে কি ঘিহনা সাই কাটিকি হাই হুই পেন্টা খে আফান কেরেং ইয়া তোয়ার থান পন্থেক এহে মিরিত চিপাপ্লাং ইঠেক মোটর গাড়ি চেনাম ইঠেক পু রাত আফান পাকলাংকাং সিনা ইতুম কাপাপ্লেং উনিয়া কাম আমু আনকে মুই সোমার আতুমলে পাপাপ্লেং লোনা ধরম পেনলে কাম ক্লেম পনলোতে আজাতটা প্লেং মঞ্জি আর নামদো কারেং আসার পি আবাং মেন মেন হারলুং অট প্লট আমাত কারেং আফু টাং আলং পাকলুতে রাজক কারেং আবাং থিরিক জক সি কামাথা আংকুং চেবেং পেটল কারেং কারেম আসে আরজুলং সীতা আসার পি আবাং থাং মাথা ঠেকঠে দেল ডক্টরস নার্স আফানলে হাং দামজি সীতা আদুং হেটকে ডক্টর নার্স তা আবে লাপেনকে চেকৈনতকে কার্বি আহেম তা আবে কামাথা অং কাবি আফুয়ার তিংহিল আনু সুলুক লাগলো আনিং চক টক ফুবলো আমেক পাতাম জুড়ি এটল সীতা কুঙের কুঙের পু উসুকা চিরুয়াসে আর জুলং পেন কারেং আসার পিয়াবাং মেন মেন লাং হার লুংলে আফু কেচর লু নামাত আফু কাংসাম যে

0: ᱛᱟᱥᱚᱱ ᱟᱯᱩ ᱟᱨᱡᱟᱝ ᱴᱟᱝᱞᱚ ᱠᱟᱨᱮᱝ ᱵᱟᱝᱛᱟ ᱟᱥᱩ ᱪᱮᱞᱟᱝ ᱫᱤᱝᱥᱤ ᱟᱹᱱᱤᱝ ᱠᱟᱨᱚᱝ ᱢᱮᱠᱨᱤ ᱡᱟᱝᱨᱤᱝᱞᱚ ᱱᱤᱦᱟᱝ ᱱᱟᱴᱷᱩ ᱯᱮᱱ ᱥᱟᱢᱯᱨᱤᱭᱟ ᱛᱩᱨᱱᱟᱝ ᱞᱮᱥᱤ ᱫᱤᱞᱟᱭᱟ ᱵᱚᱡᱟᱨ ᱟᱞᱚᱝ ᱠᱤᱵᱤᱱ ᱴᱷᱤᱯ ᱟᱦᱩᱱ ᱢᱤᱞᱟᱱ ᱠᱮ ᱫᱚᱦᱟᱱᱛᱟ ᱦᱟ ᱥᱤᱱᱤᱝᱟᱝ ᱥᱚᱝ ᱱᱟᱴᱷᱩ ᱤᱝᱡᱟᱨ ᱯᱚᱱ ᱮᱴᱥᱤ ᱫᱤᱞᱟᱭᱟ ᱦᱟᱵᱟᱨ ᱠᱷᱮᱞᱟᱱ ᱪᱮᱱᱞᱚ
1: লাপনাপর লামেতকে ফুরাং দিং লং পেন তমুসু সিং তিমুং কে থান পন আর লং তাংলো নাংলি তুমকার বিং দিং কার জলং লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদুন থ পিন আপকার বিং দিং আলং কার্বি আখেই লাপেন জয়ন্তিয়া রিচু আলং রি আলং থং নং বি কে ক্লেম কে দাম আমু বাংস পুথা কাছিং ওয়াই আং দিং আর্জিক লংপ বাংস আং দিং পিনাপ আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেন কেপাচেতাক পঞ্চেং আং দেং ল বাংস আং দেং আলং নাগাচেতং দুন চন্দ্র সিং ক্রু আবারিম প্রেসিডেন্ট কার্বি কালচারেল সোসাইটি লাপেন লংসিং বি লুনবারিম লুন বাংফি বাংফু লাপেন আলং লিতুমালং কচিং কিদুন অজয় কুমার বরা বাংসং দেং পিনাপ কার্বিং দেং অলং নংকার দুঞ্জিয়া ফান তিংনি ইগদেত্রি পুথত আদুন্থু লুন বানং দেং অলং পেন লুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি পখিলা লেখথিপি আলোনালাম থি তালু আলাংবি হেলো কার্নুকনায়

0: 비니 넬리 톰라다 까초
1: লবানো পর্ণালি তুম বড়ো লিরমি আলোনা জাইমেক আংডেং লং পেনা সোনা সোনা লোন আর্জি লং টংলো লাকে আকাশবাণী ডিপু নন আদন্থুয়া জাইমেক আংডেং লং দামেক লনা

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম প্যান লং প্যান মেগা হার্টস ভারু ইসিরা তক বড় সির কে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যান তা আর জি মে ননাদুন্ঠু আ জাইমেক লাকে রংরবা জাইমেক রংরবা জাইমেক আং দেং লং প্যান জেরেমিয়া তারো লাপেন হুট বাং হুনমলি ক্রপি তুমাং বং চিহু চিপুত আর জি লং প আলাংলিতম জিহু চিপুত জিয়া ফুথাক লাকে মির কে মাতে মির কালানা ফুথাক তাংতে আর জুইক সেনাং

0: ba ni pli kera pho apilo te angkur wang ili tum thek long po
1: Mm-mm.
0: jong si angkur ing tang lo te ili tum rot mi lo la ben pulithin tam mi lo ba ritsi tam mi e dam mi lo a son si li su ke ke to ta hem long lemon
1: tang te ko ve bang ke
0: ko ve bang ke ni li ki dam tang ke pulithin long si thap et si ong la si ta la so bostu bang ke england chet long le long ki e pen si a ko ku ve ke pulithin ki thap thu bang si ki me na si non ma ke ni li ke pulithin ki thap ai se lang ko ve bang ke long le avidana ma si la pu long le long ki e bang ke ave pulithin si thap hit
1: tang te mira la ma ko putha cha thanam thu ek sena tang te nang le mir ke konat pen si ke wan ek la la paugen vi le a bang ke
0: bugen vi la mir ni li a ja ke guhati pen si wan a ja ke dimapur pen si ke wan la pen a ja bang ke dak lokal variety bang ke dak lokal si ni li la pu jir pijir pu hem pen si la pu collection si ni li a puli bonai bon non mat ke
1: ni ko an bang nang jila ke reng i phan ke i lo polo tang te
0: cutting pen ke ni phlikar ra pho anote अंकुरिंग तांगलो
1: कुरचेसक
0: अ अंकुर चेसक पो माने अंकुरिंग तांग पा मिलो लान पुलोते कस्टमर फान जोर मिलो बा एबि थांगले छि इपुसिता ए मिलो सितालन ला सो फ्रांग बांग के अंकुरिंग दुगो ला पर पक्लेम नुला ला सिला निप्लिकेरो पो बा चेकले जन्नी लान लते माने तिरेक मिलो
1: ला तुम अंग हान तलार पुन वोय नंग जी ला पुसन ता दुमा ला फर्स्ट ए पेन लते अंको अंग हान लार नंग जी ला सोन या ता दुमा
0: माने cutting bang ke longli aki onglong ke lim sexy da ji posi longli a sap so long si pini ji pareng ji la reng lote abang da thebom po hala a longli ta pa thebom nang po
1: a ja ga mer ke mene la ang han lardon bom nang ji la pusanda do mati ang han lar lote ako aho or p2 po la po
0: reporting po bang di la bang ke arong theo phi ta me ang han bang ke lar bom nang ji ningkan si pene phong ban ningkan hini pene phong la ke a longli ban lote longli lar thu nang po লাপুয়ান চলো লাগে মানে আলংলি বান বেতি কে বাঙ্কে লাড়লে তা সীতা চক লাসি বুগেন বিলা ফান পুলোতে নিকান হিনিয়ান কে বিমে ইতিপ কে লার পেন
1: কাছে নাংলি লো আখে লোয়িং ই লোয়িং তুমি সতামে অর্ডার লসনা কে পিক ডোমা
0: আখে লো পেন কে অর্ডার আবিলা তা মানে অনলাইন নন লম কে অনলাইন আছে পলা সো কাম্বা নিলি থেক থে দা অনলাইন আবা সীতা ফেসবুক আপে সলং পেন বাং না কে লাং দন পেন না কে হ্যাং তুমি কি দো সীতামে বাং খাপ্রেক আ নার্সারি আতো মাসন অল ইন্ডিয়া ডেলিভারি কিপি বা পুরা স্টেট আর লো আসাম আংকাং ডেলিভারি কিপি জি লাসো আকামা বাং নিলি থেক থিলা সিতা দোকি দো কি হ্যাং আতম দো ইয়াকা হেলো পেন তানাকে লাং লুন পেন নাকে হ্যাং আতম দো
1: লা ফোন লং থেক লং পো
0: ফোন লং পেন থেক লং পেন
1: তাংতে নাংলি লং না কে নাম জি তুমি না অর্ডার পুলোতে নাংলি লাপু ডেলিভারি লাসন আ বাং কে মু নাং প্রাং বাং জিলাং এ কে মাথা পন্ডো মা
0: নিলি কে মাথা পন্ডো জংসি আকেহেলো পেনতা বাং না হাং বোম লাসি কসনসি নেলি ডেলিভারি কি পিজিমা লা বাংগে কি মাথা দাম দো মানে ইনিং কে হাং দো কসনসি নেলি কি পিথে কিমা তালা বাংগে নেলি তা বাংগে থেক তো ভান চর জুরা চালি রা জে পা থেক সুনাং কপ
1: তাতে নাং লি মিরা লং কি পিনাং জি হাও অর লা সো পুথাং নাং লি থান পাচিনিক জিমা কপি সি কি পাং বুই দো নাং জিমা লা হান পাচিনিক জিমা থান প্লিয়ার পেন
0: বুগেন বিলা মিরা ভান কে reporting that pen reporting along like mu pen ni lang than lo pe chai nong hi la pen long le la ki thom pen la ka rong thei po la pen aru ko an ma ki ding nang li ko thek mang plum ki pa the ji la so teng ing tip bom nei la si kang tip ta pason ni do kar bia lam pen abder pa si english pen ke hard pruning po hard pruning mane aru a ki thei ki thei se ta mi ing tip pong pong po নাং লিগো দন জিগি বা দিং ইমা এজন আদন মা বান্তে কেং ফুয়া দন বেজি মা লাসতে ইতি পং পং পো আকো মু না চিং ইয়ক থু পো আং পার বাং কে দি দুন মির পো লা বাং কে সফট প্রুনিং পুলো বা কি সি বেন জেতা মে বা পিনে নো কে এক্সো বেন জেতা মে ইতি পেট পেট পো লাসি কাং টিপ নেই বাং কে আরো পাক নি পেন ইলং লাসি নন আরো পাক নি লং নন ইলি তুমি ইতি পেলতে লা পাক নি লং পেন আমে হিনি দো পো লা হিনি লং পেন রোনি নে চিং ইয়ক পো লা রুনি ফান্তা আকো আরবু পাক নি নিলং ইন্তিপ থুলতে রুনি পেন আকো রুফলি বাং পো রুফলি পেন রোনার কে নাসি এনে কে বুগেন বিলা কে লাগে থ্যাং পিলং জির হামা মিরি লি তুমি থেক লং একদম থ্যাং পিথে পং চন্দা লুক রাখ মাতি নাসি লাপু বাং কে আদিম তা হইতা জি বাইলি তুম চো কন্ট্রোল তা উনি দাজি নাসি কে মে নাই কে পাথি হে গেল ইনিং কে হাং কো দন মালা দন পাদো বেরাং পো নাসি লা ওপেন হিনি আমেন ল ইসি বাং হার্ট প্রুনিং ল ইসি কেস অফ প্রুনিং লাসা পেনিং তি ভেরোতে লান সি দোভের পো পিনে থেং পিসো আসন বা বিলেগ আমি রসন থাক সি থিয়েক পো আঙ্কে আপু তা লাদাক আখাং রাইসি দো কক পো
1: ইলতাকে ইং টিপ দুন ভেরনা পো ইং টিপ
0: ইং টিপ ভেরনা পো কি সি পেনিং টি ভেরনা পো বা ইরি পেনস দামে আকাং দু ইং লক ভেরনা পো হালা মু পেনি লিগি পোসন সেকনি সেকনি কি লাং বেন ইং টিপ বমতে আং প্লুম বাংলা পু বংলং চেন পো বা ইলি

lapon apor nang litum rong roba jai mek angdeng along pen mirkar che pu thak jeremia taru la pen hot bang hon mili kropia tomang bong chi hojiput arjik long tanglo lake akashwani dipu adun thwa jai mek angdeng long damik lo nang lake pinia salam the ajai mek pinia salam the long pen ali tuma phanang ke van pi lake beheri kidunta sar cholong apot mate osomara phan aning kaparongalam লবংসো আসলাম থেকে মানাম গেলা পুহেন ল কেঠে কেদিন সারলার বিখয় মজা আবেহিরি আথেকে পিয়ন আসাই চকলেম পামি দুনথেক আন্তা বাং কাচকলেম কাচিংকি কাজাঠান আরন আজুটাং লাপেন বিচার কিন্দার আন্তা চিনি দুন উনপ আনকে মো বেহেরি আসাইলে ক্লেম ক্রেডেট সেতা কেনাং সরাবিদি আন্তা থেক দুন লংবম আপৎসি মো আফিকে আমেনাতা সার মান্ডে তাহাই পালাম থে লাকে ওসমারা ফান আনিং কাপারংজি পুসি কানিং জেয়ালাম থে লাসি সার পালাম থেল বেহেরি কিদুনটা সার চলংপদ মাতে ওসমারা ফান আনিং কাপারং আলাম থে পিনিয়া সারলাম থেকে লাপান বেতল তাংটে আদুন্থুয়া যাই মেঘ আং দেয়ালং দামিক লোনাং লাকে কার্বি লুনবারেমা যাই মেঘ বংশুয়া যাই মেঘ আং দেয়ালং পেন লিটুম আর্জিক সিনাং লাকে বং ওয়ালুন লবং সলুন কিলুন লাকে সিনট রং ফারপেন তাংটে আর্জুইক সেনাং

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: खोला खोलाओ, अभ्यास खोलाओ।
4: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
3: ফলাও ফলাও অভ্যাস ফলাও। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট ফলাও। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
5: লাকে আকাশবাণী ডিফু আদুন্থোৱা যায় মেঘ আং নেঙলং দামিলো নাং লাকে লামজিৰা যায় মেঘ বাংসো লামজিৰা যায় মেঘ আং নেঙলং পেন পিনি নাংলি তোমা ফানাকে ওয়ান পি লাকে রিসো এজাঙাতুম আরন্রে পেন ড্রাগস কিরিমা ফাই কে বারা পুথাক লাবাংসো পুথাক হে তোমা ফানাকে থান পঞ্জি লাকে বার্নার্ড রংফার রিটায়ার্ড এসোসিয়েট প্রফেসর লাসে নন আলাংলি তোম পেন আলাংলি পেন ইল তোম ফানকে থান আলং আর্যদনিক সেনাং
6: ইনি ইরিতম কচেথান রামজি আলাম কেলাপু হেলো রিসোই ইজাং আতুম আরন রে পেন ড্রাগ কিরিম আফাই নাকে বাদ ইংলিশ পেন পুদামলতে রাইসিং ড্রাগ আবিউজ অমং ইউথ আফ্রাংসি ইরিতম চিনি দামসে নাং ড্রাগ পু কপি আহর মুমা আজাহাক আতুম পুল ড্রাগ পু আলাম থেকে ফ্রেঞ্চ আলাম ড্রগ পু পেনসি কেবাং লাসো ফ্রেঞ্চ আলাম থে ড্রগ পু কে কেখ্রেং আবাব কালিতে কেখ্রেং আথেং পি আফান সে কিপু আকো আজাহাক আতুম পুথুল লাকে ডাচ আলাম ড্রগ পু পেনসি কেবাং লাসো ডাচ আলাম থে ড্রগ পুতা কেখ্রেং আহর মু আফান সে কিপু দাপ হাকু আহুত কেসো চলং লোটে বাপ বি পেন দোয়াই আসন সেং সি কাছিপামি ই ননপুতা কেসেং আদোয়াই পেন সে চেলাং আতুম দোজাইলাং লহে কেসেং আদোয়াই পেন আসন আসন কেসো চেপেমি ইলো কে চো পেন তামে কালিতে কাছি হি কালিতে কে অ পেন আফি ওয়াং বং বং বং পেন দোয়াই কে দো আবাব বি পাখ্রেং সি আদুক মাতে পাউডার আসন সেমারলো লাসে কেচেং সি কে দোয়াই আদুক আসন সি কে দো আফি আনসি আমু মাতে ট্যাবলেট আসন কাসেমার লাসে তিহেক পেন লাংদামলোতে ড্রাগ কে আজাদ আহরমুতা আনিওয়াং কাই কিচোয়ার আসন আমু মাতে ফুড পেন আন পার কে ড্রাগলো বেসারালাম ইরেতুম আন লাপেন হানস আনিওয়াং কাইতা কেচো লাপেন আন পার আনকে ড্রাগলো দোয়াই দারু আনতা ড্রাগলো সেতা কার্বি আলাম পেন ড্রাগ আফান কসন তংকে পুপনে দিলি চিনি দাম্পে মে মে আসাপসো আলাম পালে জি পুলোতে আরাকি কে দো আহরমু পু আনচরলো আজাদ আহরমুতা কেরেং এট আপি আবাং আরলো কে দো পেন কে ক্লেম কে দাম পাফ্রেক দাম ডাক থেকলোতে ড্রাগলো লা ড্রাগ আজা কংসি পাফ্রেক দাম ডাক তিতিলো লাসো ড্রাগ আহরমুকে দোয়াই আসনলে এন পুলোতে চক সেতা কিবিতাং আরন আতেং এন এ পুলোতাংতে লাকে ড্রাগ আবিউস পুপো ইন্ডিয়া আডেট কাছারি আরন মাতে কনস্টিটিউশন আলংতা আর্টিকেল প্লিকেব্রা থক্সি আলং থেকলংজি দোয়াই আসনকে ড্রাগ তামে পারে লং মাকারিতে রিম লং বন সেতা থাং বাকবে কাপেরে মাতে কিরিম পুলোতে লাকে চক চেদাজি লাকে অক প্রানসে কাহিং নো থুইজি লাসি পুথত লাসো আর্টিকেল প্লিকেব্রা থক্সি আলং পুথুলিল সরকার আহীন পেন আরন রে পেন আরা কি আহরমু কাপারে আন কে খাং নাংজি নন কে থেক দামলং কে আরন রে পেন রিসো ইজাং মাতি ইউদ আতুম লা ড্রাগ কাপারে পাতে কিরিম আফাই বাদ পিক আনলো লাপে আন সোসে বাদ বমলা ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম পেন কাপে ক্লাং পন ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট 2024 আতেংকে 292 মিলিয়ন আফাই ড্রাগ এন লাকে নিংকান ক্যাপ আংবং 20% আনলো নাংকে বাদ নার্কোটিক ড্রাগ কন্ট্রোল বুড়িও পেন কাপে ক্লাং লাংদামলো দাংতে ইন্ডিয়া আডেট আলং লকটা বাং মিলিয়ন ফারো ইসি আমনিত আফাই 2019 pen 2021 laning kan ke thom an nang ke bad do india lo jasemer ke drug kirim mate kapare ke uttar pradesh maharashtra lapen punjab ako la he adrak konat pen sik bang ma pulotang te kache thang nai ke afghanistan iran lapen pakistan latuma phan golden crescent putapu lapen dothulang laos myanmar lapen thailand lake golden triangle putapu pethe adang angbong 80% adrak ke la golden triangle pensi ke bang ladak pensi pethe adang kapachon ji atowar lake laos vietnam thailand lapen india ko pethe si lason kache plangma pulrang te eson soni vet kali do o isia bang ke jirpur jirpi atum pen ke do kapache ton dunji afan jirpi jirpu atum jong si drak kapare pulote kapache ton dunji afan rim dunangkok titi hiniya bangke kapache reng meji afan drak a hormu kapare mate kirim lote domesen ason che theklongji lake araki hormu apod ipa domesen po anke mo drak en ete do thek thedat po ke thoma bangke ningduk ning oi pen kache pareng meji afan non apir theke ason ason alam pen ningduk ning ke oi lason dodo la hai alam kache pateng niji afan ke itum la drak abang en po Plia bangke kachalia nat la pen kapathu anat anso se kachepa undunji afan lo kachalia oso maratum kachepa thek oji pu kamatha joine drag pare po mate enpo la pen kapathu anata jakong nang pikapot anso se jakong kachepe doji afan ke drag enpo pho bangke kachomat pen kachini ji afan mate experiment ajhak oso mar lason kamatha do drag pu ko pi hor mu ma laso kachini kang tunga jok chomat det po laso phike chekhang un e det po chomat ing tung wer po la pen cholong le te du thek the det po cholong wer nang po e phong jong si drag pen chere thek the pulote mu ki jut ke e mithang si sungji mu ka che plang ji ke jirpo jirpi chelar po inovet ke do ji aning hang po ke klem ke dam aning hang he bom po a mithang ma mata ing thir jir pen do ning hang he det po chinglu ching thi ta ning hang he det po chipa aini rui po kai amat prang set se dat po kula long la pen hem along ta ka sik sak do po ajar ason ta ning chi bi thek the dat po cho bai cho kai po chong hu chong hi po nona bang ke la bang so ki sung pen ko son si iritum chipa jok thek ji ma ke khang ji la pen ka pa vir ji

0: se bom la pusong aphi ke wangpo hala so lun lun binong pa plang ji plote ingni nang kok tetik
1: aho
0: aphi ji kang ni ji seta la so lun ke pangcheng ke nan ni cyclem bom nan ni dam bom la puson hu si ningar lo ke matha pon si ke pangcheng
1: ate la lun ke tok an ang bom hal hai lun alam the la pen khala hai lun jir bini hirjir pen kache ton la pusona duma
0: hirjir pen kache ton ma sap sap do tan non alam hirjir banke azir dam kri kri da
1: ho
0: ta hala nili tum ke to hura lun mukha ke penangan ke azir padam kri je phansi ka bonda
1: ho
0: asi hirjir pen lun ke isiwet mothe lun banke isi abar teng si lun nangji
1: kala
0: hirjir banke isi abar teng de ta cho
1: kala
0: pakam chat ta cho pathi chat ta cho
1: nang li jong jong ke ante lun ke tok tong ki su ma matan ti ki lun tong ki su mate ati ot ki pc ki su kolosi joy mu chot kolosi su mu chot punali puje
0: ne li jong jong ke matha ke lun ke tok bang se ki su athema lun alam thi jong si ruri pulte ati ot pinu
1: hala ate ot pen hala alun alam thi chetonang ima
0: chetonang ji athema ate ot pen alam thi alam thi ki ningkarong alam thi sai de pulte ati ot ining dunu jin khenu jangi mathi
1: ahok la
0: lalo alam thi jong si ining dunu jin sai de pulte ningkarong ate ot selam rong pulte chokte de ji lepen hala atal se tala song thak cheng muri pong si sita la sona thak ining dunu jin aphan pulte cheng muri pong sita ining rum prop aphan bangke hinundak la si lun alam thi pen ati ot ke cheton vek nang ji
1: ahok lo somothaya vilo la bang solun jir ke toko hut la bang solun ki lun hut kupio posinali somothaya vilo pu ki lun kok ma kupisi ki tonang ko nach ki paru tamma kupisi nang li ki mang ma hala bang so alun alam thi pen nang li kai long pine ka chirap do ma
0: ne li kai along pen le ka chirap pe kali sita hala so por hut hala so por de dron non puta কারবিয়া খেয়ে লং কে দুঃখ থাকসং পি পুদামলো পোতে সমাথায় বেল কাহন রুবং রং পেনে পুলুকে উভিয়ে লু নং না সেটা লাশ লুন বাংকে নিলি কে মাথা দামকে আর জি সে উভিয়ে লুন চট সেটা আর লু বাংকে উভিয়ে লুন খেলি খেয়ে এলুন কাহন রুবং রং পেনে পুগে নিলি ইসি খেয়ে ফানসিকে পুদাম লাসি নন পুতা সন ল কারবিয়াং লং আদাং পি ফানসে মাথা দামলো পোতে ইহি bang nang pet hi na pet hu la so aprang ban la son bon
1: kala
0: in la si nili la so lun ka bonda ke isia ke pan ke chirai kom kisung jia por nang li pusi so ma thai velo kang hon ru bang rong pen ni ke dem ki me pun li
1: hala bang so lun jir non rat pan ma sab sab par ju sina
0: oi

0: মোবাইল যুগ তেলাস
1: কালা
0: কুমা মে তোমার নিচে হাঙল আমার নাম্বার বাং সে হালা আসো পি মান ব্লক দেট প্লতে আরু লে আসন সন এস এম এস লু তা লে লে লি
1: কালা
0: লাসন নন তা চেরা তাম লক আসন হে
1: হল
0: লাহা লাসন সে পারু দাম
1: হালা বংশ লি নন রাটা ফোনা সবসে পর জোসি না
0: তো পারিবি না
2: সিং চি পাই নাং নে বীর তানাং লোলে রোজি তানাং
1: লাপসং থাকি এগ্রো কেহাই আপর পেন আপর হুট লুন লাম তামে বতর বকান তামে কাচিলার হুট সন্ত থাকি লাসন তা থাক আলু নাংলি ইজির জুরল হাকো আহুদ আসন কালি তাতে হাকো পেন নন কেপা ফ্রেক নাংলি নিঙারলো কেমা থা লাপেন কে নন এমে কে থেকলং বতর বকান মনিত মনন পুনন পিরথে কাচিলার হুট হাকো আহুদ আসন কালি পুনাংলি হালামাসা লুন কি লুন কে কুপি মাঝে কি মাং নামল
0: হালাস হুট কালাং ল হাকু হুচন কালি নন আন্ত হাস এনেকে হাকু হুচন কালি লু হে হাকু পেন নন কে ফ্রেক লো মতে আসন তিন তা মুনি তা লাইফ চি তা ফ্রেক বম আসন সে নেচারেল পুনয় মুনি তা লাইফ পুনয় হাকু পেন কে ফ্রেক বেগ লো লাসি নিলিংবা থা দামকে হালাসু ইসি পর হুদু ইলি তুম আখে তুম কু আনমা কে মাথা কেলি দুন বন্তা আপির থে বাং নাচে প্রেক লং বাং এলি তুম আখে তুম লি দুনু নে দেল হাকো হুদাসন কালিলু ননকে নাচে কিরলা ওলো পুলাসো কিছু থান কিছু মুম যে ফানসি লাসন সেলাম ল হাকো হুদাসন কালি সার সারা তুম কে যাদি উবি চু প্রেক চু পুসি কায় কাছে লার আরনি আরনি উবি কি মি পু পেন তা পেনা প্রেক ডাকতি
1: কালা
0: হি কি মি পু পেন মাত আকা ফ্রেক কালাইন দাম রং লাসন দা দুঃখ
1: কালা

0: lu ti tiul bangke sarpi sarbrat dum kupinya ning duk lu pluti la so lun lun de ti gadu ya ke hi la sin li mata dama la son la ke real la son he
1: kala
0: munit a life long la son non ba ka preg preg ke ke tum ta pudam lu pluti ulis hum ta opin ta along ke chipidun ka de we do ta la sarpi sarbrat dum aduk du pik pik hata ke du he ইলি কার্বিয়া খে তুম আফান সারপি সারপরা তুম আসু আসু ফান কচিং হন ইংলং আরি কিটি কি দাম হেন ফরুই সক লাইসন সে পিদাম প লাতিম ইংলং সে দুজি আসু আসু ফান লক মাথা হু লাই ইংলং পেন সেটা লাহাই ওয়ান প লাসু হুদ বাঁকে লাতুম ফান সেটা আসু আসু তুম না চেপা দুক পি পিক লুপু চে মাথা থে হিং লাসু পশিনেলি লা পি সি রুণ মে পং টিং সাং পাহং মে নং থর নো ইফু পেন ইফি কেবাং আলু কাবন দাদা
1: জুমিও
0: জুমিস।

খোপেন পরফাই ট্রগ্রা মিনি থম কেপান আকাশবাণী ডিফয় জয়মেঘ ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনালি তুম আর জুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফয় জয়মেঘ কেদো আন কার্যুদুন জিয়াফান আদা পরফাই ভরা মিনিট ফকেবা পরপেন আজ পরফাই কেবান এফ এম বেন আলং পেন মেগাহার্টস ভারু ইসিরা তকবরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেনতানালি তুম আর জুলং ইকজি লাপেনন পার্টা কাচিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব অলং পেনতা নাংলি তুম আকাশবাণী ডিফুয়ালং হুমরি দামিক তামি কেনাং সত কাপাচিনি আলাম জুরকে লাপানিক চটল তাংটিনা দুনথুয়া যায় মেঘ আংটেলং দামিক লোনাং লাকি হিন্দি ঘাজাল আলুনা যায় মেঘ বাংসা যায় মেঘ আংটেলং পেন নাংলি তুমা ফানা প্রাংসি নাকি রট পিজি লাকি বাদ সাকি কি পোয়ালুন লবংস লুন কিলুন লাকে চিত্রা সিং লাপেন জগজিৎ সিং আতুম হেনলো তাংতে আর জু এক সিনাং

হিন্দি গাজা লালুনা জাইমেক আং দেহা লংপেন কিচুত সেলুন আর জুইক থা লাগে পাঙ্কাজ উধাস প্যান কিলুন আলুন আলুন অলাম থে দিওয়ানা কারডালা।

0: আগৈ থাকিবলৈ আহ্বান আৰু ইংলেণ্ডৰ বিৰুদ্ধে লৰ্ডছত অনুষ্ঠিত একমাত্ৰ টেষ্টত ভাৰতৰ মহিলা ক্ৰিকেট দলৰ 270 ৰাণত জয়লাভ। আমাৰ সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি আজিলৈ ইমানেই। পৰৱৰ্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।
1: লাকি আকাশবাণী দীপু জাইমেককে বাংলাকে এফ এম ব্যান লংপেন মেগা হার্টস ভারই সিরা তক বড় সির কে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাব লংপেন তা আর জুইক মে নন স্টুডিও ঘরে পর পর ফাই ট্রক্সি প্লেং টাং ল লাসে কার্বি ডেড লংরি চিংহন আলুনা জাইমেক আং ডেঙ্গা লংপেন ডেড লংরি চিংহন আলুন জিয়ার আর জুইক লংপো টাংটে আর জুয়েক সেনাং থূর্ণন থূর্ণন সৌকার বিদোয়ান পালন লবাং সলন কিলন লাকে জয়সিং তেরাং লাপেন আরিসাং হাতম।

কার্বিদাত লংরি চিংহন আলোনা জাইমেক আংদেং লংপেন কেজুৎসি আলোনা আর্জুইক থা লাগে সিনিং কিলির আলির কেমি পালঞ্জর বাংসালুন কিলোনা বাংফু আতুম লাগে জয়সিং তেরাং লাপেন আরিয়া সাংহ আতুম তাংতে আর্জুইক সিনাং।

la pon apor nang le tu karbi det long ri ching hon aluna jai me ang deng long pe na sona sona lunar jig long tang lo la ke akashwani dipu jai me ke bang la ke fm ben long pen megahertz pharoi sira tok bora sir ke pla pen news on air app long pen ta arjik me tang tin on studio ghore por por phai troxy ramini krepho plengi ger lo la se adun thua jai me ang deng long damik lo nang la ke sms lamarjan kalia luna jai me বাংসা জাইমেক আং ডেং আলং পেনালি তোমা ফান নাংকে রোড পি জেলুন লাগে বাবু বরুয়া পেন কিলুন আলুন জের আলুন আলাম থে মন মন তাংতে আরজিক সেনাং

0: lapon apona nitum english alona jai mek angdeng longpen jumisen jumisen alun jil arjik long tanglo tangte english alun ke ror bang ke lapan si kang toniklo lake akashwani dipu nonadun thwa jai mek angdeng long damik lo nang lake toklanga jai mek angdeng longpen inut luthan bang phi atur kimi academy school along josnalin teronpe lapen hud bang হুনমিলি ক্রুপিয়া তুমাং বং চিহুচিপুত আর্জিক লংপো আলং নিতুম চিহুচিপুত জিয়া পুথাক লাগে প্রাইভেট ভার্সেস পাবলিক এডুকেশন এন্ড ইম্প্যাক্ট অন স্টুডেন্টস আউটকামস পা পুথাক তাংতে আর্যদুনিক সেনাং আলং নিতুমাং বং কাচিংকি কাচাথানা লামথে
1: আপ্রাং সি রেডিও কার্যুকি দো আনারা রাফান জিতামি নিলিহেন পেন কার্ডম পাচি রিগলো পিনি নিলি তুম স্টুডিও আলং কাচো ফাপন লাগে ইনুত লোথান বাং ফি আফানসিনি তুমজো ফাপনিকল আলাং ইমেল জসনালিন তেরন পি আতু কিমি একাডেমি স্কুল অলং সিনন লো সিতামি থানু নিকপম লাসে আলাং লিসিতামি নি তুমকে চো ফাপন আতেং পেন নাংলে ইক এটল আলাং লি নন মাইক্রোফোন আতেং নো সিদল লাসে আপ্রাং সি আকাশবাণী ডিফু হেন পেন সুরি সুরিয়া কার্ডম পাজেরিকল
2: কার্ডম
1: জানতে আপ্রাং সি ম্যাডাম নাংলে রেডিও কার্যুয়া রাডা তোমা ফান চেপাচিনি ইকজিমা
2: কার্ডম দোগোভি ফানসামি লাপেন আকাশবাণী ডিফু আতুম আহিন পেন আতিম আতুম ফান তামি নিলি হিন পেন আকিরু পিল নিলি ফান লাপুসন ইনভিটেশন আং কেপালি পেন আজক পিনি নাংলে তুম আং নো আন নিলি কেবাং পেন লাপুসন চিহু চিপুদ ফান আপর কিলং দু নাপদ আকিরু পিল লাপেন কাদো কাবে রেডিও কার্জুবম মাতে কার্বি আংলং আরা তুম ফান আন সামি নিলি হিন পেন সুরি সুরি কার্ডম পাঝের লো কার্ডম নিলি মেন লাকে জসনালিন তেরন পি লাপেন নিলি রং লাকে রং মঞ্জের ডিফু পেন লাপেন কে নিলি নন থানুন বোম লাবাং কে আতুর কিমি একাডেমি লং সে নিলি অ্যাসিস্ট্যান্ট টিচার সে নিলি থানুন বোম পেন নিলি বাং কে লাদাক ডিফু হেডি রং মঞ্জের লং সি নিলি বাং কে নাংকে লি ল এনে কে নিলি হেম নিলি ইক হেম বাং কে নিলি পু লাংচিথিং আসর বন সামি নিলি লাদাক নন ডিফু কে দো বাং কে সিক্স ইয়ার্স আনল লাপেন নিলি হেম আসর মেন লাবাং কে জিমি টিসু আদো ওভি সামি চিনি তাহাই আলাং লি কে কার্বিয়াং লং গিটারিস্ট ল লাপেন কে নিলি লাপুসন ল নন নিলি মেথাং বায়োডাটা মাতে কাছি পাচি নিয়া হিন বাংকে নিদি লান সি ইংটন পন কক পো
1: জোরোপিক ল ম্যাডাম তাংতে নাংলি ফানাকার জুজি কে লাপুল নাংলি কমেন্ট ওয়ান ইনকান পেন সিলো কে থানা বাংকে কি চেং দনিক ল লাপেন অন আন আন ইনকান কো আন বাক দো পো নাংলি থান পাচি নিক জিমা
2: জোরো ল নিলি 2022 আন ইনকান পেন সি নিলি লো কে থান বাংকে পাং চেং দন পুলো তাংতে নন পিনিং আন বাংকে নিলি 4 ইয়ার্স দো পো হ 4 years an si nili atur kimi academy long si chothan dun bom lo non an stami presently ta nili dak si klem bom
1: tangte nang li atur kimi academy school aso lama puthak nang li than pachini ekjima kon hasil aso school ke doma aso lama puthak ba
2: atur kimi academy la bangke la dak amlapati amlapati

0: যি কিছুমান সময়ৰ তুমি কি ষ্ট্ৰেট যো নন নি পঢ়ি প বাইহাৰ নৈ দেই পপ লাচুক বাইহাৰ কেপেচিটি কা বিদ্যা তুম তাদু আপচি ক আন মালা তুম বাইহাৰ প যিমান লে বাইহাৰ যিমান লে পঢ়ি বা টিপ কে বা টিম কৈ বা টিপ হাৰু লেলা তুম পঢ়ি দিয়াত তামি হেদি আনিং লং দুত লেলো তে লাহাই সমাৰ নম ফানকি কপি লৈ তুম ক্লেম নাং জি দি লাচি লাচন সমাৰ তুম ফানকি ইলি তুম ষ্টাডি নাং প কেসমান তুম ফানকি তুম কে বাই পেন কেসমান তুম ফানকি কে থেং পেন তা দো জাইরা দো কক টিকা হট পেন কে দি লাসন আও সমার তুম আনু তিন সে কাপড়ে কা পসি হেটি ইতুম লা পুসন পেন তা আট্রিক পেন তা হট পেন কে ইতুম ক্লেম নাং ক লা পেন লাহায় সমার তুম ফান ইতুম জং সি কা বুজাই পেন দি কেসমান তুম ফান আফান মাং কে ইতুম আদুং দাম সি এক্সট্রা ইন্ডিভিজুয়ালি হেটি ইতুম কে কেয়ার পন নাং কক তা দো কক আদা হাগা সমার ফান কে ইতুম কে টিচার তুম কে 30-40 জন স্টুডেন্টস ক্লাসরুম লং দো পো ইতুম কে তুম হেটি এমে থাং কপি লই তুম লেকচার পো লেকচার পো লেকচার পো ইতুম ফিডব্যাক আর জুদাম দি লাসো সো লা পার্টিকুলার আও সো থেকলো নি থেক থেলো নি বুঝিলে নি বুঝি জে নে ইতুম কে সমান কি লাহায়া লং তাই তুম আপর কা ভিডিয়াত লাপেন আপর কা দুরে দিয়াত পেন জক হেদি ইলি তুম আর জুটেক নি দেয়া টেক বাই তুম ফিডব্যাক এন এডিয়া টেক আপসে হু লা কে লেক আও সমার দি হালা আফি পা ফি হু বা সমার তুম কে থেক থেং অং পোলাসন কে আপসে ইতুম টিচার তোমার রেসপন্সিবিলিটি লালো আনু তিন ফান্তা ইতুম মেক শিওর নাং পোজে ওকে লা তুম থেকলো লাসো সো বুঝিলো লাপেন কে ইনু দাও সো জং সে থেক থে পেন কাই তা মানে ফেল লাভ আও সো বলো তাংতে লাবাং সো সো ফান ইতুম হেদি পামো নিলি কি পুয়সন স্টাডি পা মেসি নাং বুঝিলো মা বুঝি যে লাপেন নিলি হিন পেন কা মাথা তেং কে প্রাইভেট স্কুল অং পুলো তাংতে ইতুম ইংলিশ ইউজ নাং জি দি কাই তা অনলি এসএমএস সাবজেক্ট হত পেন হিন্দি সাবজেক্ট হত সি লাসো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ তা ইউজ লং চত জি আপো সি কে সো মানা তুম ফান বাং কে এস পার মি নি কে মাথা তেং কে আনুতিন মাতলে ইংলিশ তাকে ঠেক লাভ কালি আনুতিন মালিকা বুঝি আহক্তি কে দো লাভ কালি আপসি রিকোয়ারমেন্ট হল ইতো মেন্টু নিপেন আকে নাং হোট পাংকে লাবাং সো সো আদুং দাম সি ইতুম কার্বি পেন সামি ইতুম বুঝাই নি বা আলাং মেথাং মাদার টাং পেন সামি লাপেন লাম সাম পেন কা বুঝাই পেন লাপুসন লো পুলো তাং তেলা সো সো হেডি ও নিফানাং কাং হন বাং দো ও নিফান ইনাং কে কেয়ার বাং দো পুপেন আলাং তুম ইসি কমফোর্ট জোন নং বাং পংকে কিছুমান তুমকে কা ফেরে পেন কমফোর্ট জোন নং বাং বেটে পোকাই রা কা ফেরে কা থেরা লাসো না তুমি পড়হি দু ঠেকেরে তা তুম তা দোদো আপসি লা টিচার তুম বাং তা ইসি কমফোর্ট পিনাং পো লাতুম ফান লাসো সো ফান হেদি লাসো কমফোর্ট জোন লং বাং লোপতি লা বাং সো সো চি ওলাই পো আনিং আর লো লাম চি ওলাই পো যে ও নি ফানিং হন বাং দো লোপসি নন কি নিলা বাং নিলা সো মিস ফান বা লাসো মেম ফানি চে থানস তা মিলা নি ফানাং পু পিজি নি ফানাং বুজি জি পো হেদি লাসো ফিলিংস লে ওসমার তুম লং বাং লো ডেভেলপ লো পো তাং তে কে পড়হি আথুনস তা মি হেদি পাপ্রাং পন চেত জি মাতে আপগ্রেড চেত জি পুসি নিলি মাথা দা
1: চুরু পিগলো ম্যাডাম তাহলে নাংলি হিন মেনকা মাথা তেনকে নন মালো মডার্ন হাউস সোমার তোমা ফান স্ট্রিক্ট টিচার সি কে মেমা মাতে ফ্রেন্ডলি টিচার সি কে মেলো নাংলি লা সোলাম বাং থানিক জিমা
0: কে থ্যাংক ইউ বাং সোলাম কে নিলি থানিং তুং ও বিকজ নিলি স্কুল হেমসা মে নিলি মেথাং পেন এক্সাম্পল কে পি থে ও লাপসন জো লাসি আহক ইতুম টিচার তুমকে পার্সোনালিটিস ইতুম চেপাকলাং ভেক নাং জি ও সোমার তুম তা নলম সোমার তুম কে রে পিক দি রে পিক লাতুম এফান তা না অবজার্ভ জি লাতুম না অবজার্ভ জি ও লাসো টিচার কসন মা জাজমেন্টাল বলে তুম পুদে তা চক নাং জাজ পিক পিক আনো সোমার তুম নন লম হে আপসি তুম বাং কপি লো ক্লেম নাং জি কে পুলো তাং তে ইতো আ পার্সোনালিটি তা ইতুম চেপাকলাং নাং জি সোমার ফানকে ইতুম পু পুমাতি দি ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন পো ইতুম কি পু পুতা দো দো ও সোমার ফান্তা ইতুম চেপাকলাং নাং পোজে ওকে লাসো মিস কে থানা হতো তে লাকে স্ট্রিক ও দে ক্লাসরুম আলং কে লাকে স্ট্রিক ও অপসি ইতুম দোদুন পামি নাং জি ইতুম দোদুন জয় নাং জি কালে তে লাকে ইতুম হানাং চেক দে জি পানিশমেন্ট নাং পি দে জি লাসো পার্সোনালিটি তে ইতুম চেপাকলাং নাং জি আহক বন তা নে কে কাই কি তা নেলি স্কুল হেমসামি নে কা প্রিফার কে কপি লো তাং তে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ও সোমার দম পেন নে কে কাই কি তা ইসি ফ্রেন্ড জোন সোন সি নিলি চে বনাই নট লা আন আবিসি কালি আবিসি পুরোতে ওসমারাম তা ইচুরেত দিক দি লাপেনাং ফেরি রেডাত পোলা তুম তা আহক লাবাং তা আনি লাবাং তা চিচিনি লো লাপেন কে মানে চিঠেক লং লো ফেস লং লো বাট ইতুম একটা পার্সোনালিটি ইতুম চিবিনাং পো ইসি লিমিট একটা বাউন্ডারিস চিবিনাং পো ওকে লাসো বাউন্ডারিস পেন আনকে নিতুম পার লং লিলু হালা আনকে টিচার লো পো সি টিচার তুম আন বাউন্ডারিস লং আনকে নিতুম পার লং লিলু পো ওসমার দম হান পাচিচিনি লং নাং পো লা আন পেন আফিলো তাংতে কাচিং কিনাং জিয়া সন দো কক হল পুলো তাংতে ইতুম আহত পেন কে ফ্রেন্ডলি বিহেভিয়ার তা ইতুম টিচার তুম তা চেপ্লাং নাং জি পিপল লো পুলো তাংতে ইতুম জং সি ওসমার দম পেন ফ্রেন্ডলি আসন ইতুম দো দি পুলো তাং তে লা সো সু কে এ ফানাং ফেরে পো আলাপেন আজ্জাত সন তামি মো ইন কেস পিনি পিনা আ প্রবলেম দো ককলো বা আলাং আহত পেন কে নি তুম ফেস লং ওলো প্যারেন্টস তুম পেনাং বং তা হেদি লা তুম মানে আকি সুং দুদু আদে হ্যাক আ সোমার তুম কে আ প্যারেন্টস তুম স্ট্রিক পিক পো আ প্যারেন্টস মাছে থান হা হেদে তা সন তা দুদু আপো সি হালা সো আপোর হর কি ইতুম টিচার

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেক এবং লাকে এফ এম পেন লং পেন মেগা হার্টস ফারুই সিরা তক বরা সির ক্যাপ লা পেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর জিগমে নন স্টুডিও ঘুরে পর পর ফাই সির ক্যাপ রা মিনিট ক্রিপ হোপ লেংটাংল লাসে লামেরা জাইমেক আং ডেঙ্গা লং পেন জাংরেসো পেন রেচো পাতম ভুধাক স্যামসন ইংটি পেন কেথান আর জিগ লং প
1: লাকে আকাশবাণী দিফু পিনি নিলি তমোসো কার্য নিংখ্যাং আতম ফানসি জাংরেংসো লাপেন রেচো আতমোসি নাওয়ান পিল ততাংতে

পুথু নারিয়ন থু দেই পুথত আর নিতা পাহাং দাম থুলিল বন্তা জাংরিং সোকে আপে আরিকে তেরকে আর আলামচে মাথাশি রিচো আহেমকে দুনহাই হে পুষি দুন্দে দেদল আফিকে রেচোতা আহকুম পাশো ডাকসি নাং দুন্দেতে নাং কক চেক নন পুষি পুদামল তাহ রিচো রাতুম আচাক্রি আচাকুম জাংরিং সো আফান থান দাম থুসি পুল রিচো কি পু জাংরিং সোতা নাং দুন বেগ নাং পোন বয়কে জংসি নাং দুন দেলে পুতে ফামরি পে নাং কক টান পো পুষি থান দামল লাসনসি জাংরিং সোতা সাই জক জে পেন নাং দুনল লাপেন রিচো আসো পিতা হেম পেন নাং বারসি জাংরিং সো আফান ঠেকলক পেন চার বাক পনসি হেম আলু চে পন্ডেল তাহ দেই আনকে রিচো সপি ফান হেম আলু চে পন এল দি ননকে আকো দুথুলাং দেই জুজেলাং বাংস ফি রিচো লপেন আরাত আতুম আসো পি পেনান সপো কে দো নিং কাং সামসে জক রিচো লপেন আরাত আতুম জাংরে সো ফান বিদি কাংলিম কে ক্লেম জি আফান চে পারাই ল তাহ রিচোতা জাংরে সো ফান হাংসি পুলো জাংরে সো নাংজংসি নীলি সপি আফান পনবেগ জি পোলো তাংতে নীলি নাংকে তয় আসাই পাচুন উন্নাং জি পুষি থানল তাহ দেই আন কে তাহ জাংরে সো বাংতা বাংসলাম চে চাক দুল লাপেন পুথত আদাবকে রেচো লাপেন আর রাত আতুম বাংস আসাই পাংচেংসি রং বং আদাংথে পি আলং হানজাং আমু রিক দেডল তাহ লাপেন জাংরিং সো ফান পুল লাবাং সো হানজাং আমু হুম লাভ নন পুপুল জাংরিং সো তা হানজাং আমু কি বিহে কে যক রং বং বে থে কি রিক হেট আহানজাং আমু কো সনসি কি হুম পোমা পু মাথা মাথা পেন আলাং কে পাজক তে কাং আবো থুং আফান চেহাংসি উথুং কে দো আন পাবাং পেন বাং সো হানজাং আমু হুম পি থেল লাপেন রেচো তা মাহু হাকলো তাহ দেই আন কে তাহ পু থত আদুন্থুকে রে চো বাং জাংরে সো ফান পু থুলিল ননকে লাং আথাকসি হিরিন জিন তাক এন এ পিন পেন হেম কিম নন পু তয় থুলিল তাহ জাংরে সো আবাং পু থত মাথা থুলিল আলাং কেরাপতে কাং ফিরুই আফান চেহাংসি ফিরুই কেদো আন বাং পেটসি লাং আলং হেম তুন থে পো ফিরুই আতুম চারপাত নেক নেক চারপাত নক নকসি হেম পামান দেডল হেম থে পো ঠেকলংসি রিচোকে মাহুথু হাকলিল তাহ আতম জুজিলাং দেই না আর জুদুন দেই আন কে তাহ বাং সফিকে রিচো লপেন আর রাত আতুম চিংবাই থুলিল আকিসুং নাই আসাই কেপা ক্লেম জি আফানসি চেপারাই পন থুলিল তাহ রিচো বাং জাংরিং সো ফান হাংসি পুথুলিল জাংরিং সো পিনিকে কিজু সি আসাদলাং নাং এনথুপো পুষি পুল আন কে তাহ পু থর আর্নিকে রিচো লপেন আর রাত আতুম কিজু সি আসাদ কেলাং জি আফান চেলাং চেলাং পেন জাংরিং সো ফান পুল ও জাংরিং সো নাং কে পিনি কে পাদু সিল জংসি হাইডেট পোলো তাংতে রিচো তা চলং পো লাপেন রিচো সপি এনলং পো পু পুল বাংসলাম জাংরিং সো তা চেদনদুনসি কপিয়া সাইমা কে ক্লেম নাং জি পু আর জুল লাপেন রিচো তা পুল পিনি কে তালো পিয়া থাকলে চং চিং নাং নন পুষি রিচো তৈল জাংরিং সো তা মেন মেন রিচো কি পুয়ালাম কে মাথা কিসুং তৎসুসি মাথা ইট ল তাহ জাংরিং সো তা মেন মেন কে মাথা ইট লাপেন আফি কাছে মাথা থু সি আলাং কে পাজকতে কাং আছি তুং সার পো আফান আনিং মাথা দাম লেটল লাসনসি আলাং চিতুং সার পো আফান চেহাংসি আকেং তিং লুম চিত আন লাং বি আলং নাং ইংলাং ল লাপেন রিচো তা চেংনন পু জাংরিং সো আফান পুল জাংরিং সো তা চিতুং নাং ইংলাং থেকলংসি চং নক চিহুম পেন হা লাং বি মাতে

লাং হ্যানলোয় প্রাণ, লাং হ্যানলোয় চে থেলো লাসি, লাং পাচে হইক দেড়ে কিজু না লাং আর নিভাং তা মিনিট ফপেন মিনিট কেবা পর আন পার ক্লক পা মেরা পুথর পাংসাম থো আনসি জুন নাংজি। লাং কাপাস ইয়া ফুলে আলং আমাছি পাংসাম নাংজি, আর কাপড়েগা ফুলে আলং জংসি পা জয়থু পুলতে লাবাংস আলাং চে হুথু দে তাহাই দংকর লাপেন লাং তুগা কুঙারায় আলং লাং পাচে তিবক লংলে দে নাংজি। জংসি লাসন চিতিবক দো পুলতে লাসো আদিম আলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রেক কালিতে তাই নাংজি। কিজু নালাং কিবি ইয়ালাং পং মাতে আফুলে কাই কেতা দিব্যার নাংজি, লাপেন লাং কাচো এনা হুতা ইরি পেন চিফু ফেরা আবে কিদো আহার লং পেনসি লাং চসক নাংজি।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলারকি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু তাকে নন আদুন থুয়া চাই মেঘা দেন আং দেন লং দামি লো নাং লাকে লুন বান আচাই মেঘাং দেন বংশ আজাই মেঘাং দেন লং পেনাং লিটুমা ফান নাংকে রোড পিজি লাকে লুন সে পো মঙ্গল সিং ক্রোপেন কিলো না লুন আলু নালাম থে

কার্বিলুন বানা যা মেঘ আং দেং লং পেন কিজুৎ সেলোন আর জুইক সেনাং লাগে সুভারাম ইং হি পেন কিলোনা লঞ্জর আলোনা লাম থে হেলোভিং নেপেন নাং

lapana porna litum karbilun bana jai mek angdeng long pen asona sona lun arjik long tanglo lucky akashwani diphu jai mek wang lucky fm bena long pen megahertz pharoi sira tok bora sirke lapen news on air aba kera penta arjik me tangte pini kerora jai mek ing ton te aprang jakhongni phai kripli durmiar ni mate pena bada ba phan jai mega phuthak isi penisi jethan mek sinang পেনাবাদ পরফাই ট্রগ্রা মিনিট কে আবার পরপেন আপর প্লেং লোপলো টাংটে কাংডু কার্ডমালু না যায় মেঘ আংডেং লং পেন আসনা সোনা লুন আর্জি লং জি লাসো ফি নীলি কাচিনি আলাম থে যায় মেঘ আংডেং লং পেন সাম্প্রীতিরণ বিপেন কে থান আলাম থে আর্জি লং জি লাদের পেন লোপলো টাংটে কার্বি লুন বারে মা যায় মেঘ আংডেং লং পেন আসনা সোনা লুন নাংলিতুম আর্জি লং জি লাসো ফি পরফাই ট্রক্সিরা মিনিট কে আবার পর প্লেং লোপলো টাংটে জুতাং আহারচি আংডেং লং পেন কার্বি কাস্টম এন্ড ট্রেডিশন বাপুথাক বাবু বে পেন কে থান বাবু বে লাপেন স্যামসন ইং তিয়া তোমাং বং চিহু চিপুট আর্জিক লংজি লাটাং দে পেন পুলো তাংতে লুন চে তো যায় মেঘ আংডেং লং পেন লুন জির আর্জিক লংজি লাসো ফি পরফানের ক্যাবরা মিনি থম ক্যাবা পর প্যাং নুপুলো তাংতে কার্বি মডার্ন সং লং পেন জুমিসেন জুমিসেন লুন জির নাং লিতম আর্জিক লংজি লাসো ফি পরফাই ক্যাবরা মিনিট ক্রেপ হপ্রেং নপুলো টাংটে ভার্মন কাছে হো পফুথাক দুর্মিলি হানসে পিপেন কে থান আর্জিক লংজি লাজুদের পেন নপুলো টাংটে এস এম এস লামারজান আলুনা জামেক আংডেং আলং পেন জুমে সেন জুমে সেন আলুন আর্জিক লংজি লাপেন কিজুৎসি পরফাই ক্রে এসে পরপ্রেং নপুলো টাংটে নিং আলো আলাম ধেয়া জামেক আংডেং আলং পেন বারি ইং টি পিপেন কে থান আলাম আর্জিক লংজি লাপেন লাসো ফি সোয়ারলো আছে এং টং যাই মেঘ আং ডেং লংপেন পার্বতী ফাংচুপি পেন হুনমিলি খ্রুপিয়া তোমাং বং সেল্ফ হেল্প গ্রুপ আফুথাক চিহু চিপুত আর্জিক লংজি তাংটে পিনি জাখং চিকলো নিফাই ক্রেকে থম উর্মিয়ার নি কেরদা যাই মেঘকে লাপোয়ানসি কাংটনিগলো নীলিমেন জুলি বেপি লাপেন বিনং বে কন্ট্রোল রুম অলং সাই আরপু কেডেং আবাংমেন ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রশান্ত রংহাং লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট রাজেন টকবি তাংটে পেনাবাদাবলে চেতং থুইগলো নাং দমি থাক মে আজো কে মে কার্ডম জে হিন্দ।